0: মানুষের নিকট এগারোই মে বাংলাদেশ বেতার খবর পড়ছে শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর। বিক্রি শুরু করছে টিসিপি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে সাত রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা পুলিশের ভূমিকার ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই সরকারের প্রত্যাশা। আরো শুনুন প্রতিবেদনে।
2: আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে বর্ণাঢ্য প্যারেড আর কুচকাওয়াজের মধ্য দিয়ে রবিবার শুরু হল বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বাৎসরিক আয়োজন পুলিশ সপ্তাহ 2026। চারদিন ব্যাপী এবারের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টেন্ট জেন্ট ও পতাকাবাহী দলের জাকজমকপূর্ণ, মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন পুলিশের নানা অবদান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাগিদ দেন মানুষের সাথে ভালো আচরণের।
3: নিপীড়িত নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। জনগণ, দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা।
2: তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা অর্জনে পুলিশের আত্মত্যাগের মূল্য রক্ষা করতে হবে, আর কোন ফেসিবাদ যেন পুলিশ বাহিনীকে দেশ এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, এই জন্য নতুন শপথেরও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।
3: যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।
2: পরে পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সাথে পরিচিতি এবং কৌশল বিনিময় করেন সরকার প্রধান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এছাড়া পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগে পুলিশের কল্যাণ প্যারেডে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের আস্থা অর্জন এবং কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারলে সেখানে পুলিশের সাফল্য, আর পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আস্থা এবং নির্ভরতার। থানায় যাওয়ার পর বিপদ কমবে, মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। এদিকে গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। মন্ত্রী বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন এবং কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিক গ্রহণ সহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত 6টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত 12 এপ্রিল 320 কোটি টাকা খরচে 6টি শিশু হাসপাতালের ভবন পড়ে আছে শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক 6টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পড়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন এবং দ্রুত অব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর নির্দেশ দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে। তিনি গতকাল রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলে চলবে না, ডিজিটাল লিটারেসির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, তবে দেশের অনেক কাঠামো এখনও সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না। তিনি বলেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কন্টেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 80,000 আইনজীবীকে পর্যায়ক্রমে উন্নত প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল রাজধানীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, মেধাবী নতুন আইনজীবীদের সুপ্রিম কোর্টে তাদের পেশাগত দক্ষতা প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করতে হবে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারা দেশে নৌপথ সচল রাখতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সরকারের 16টি সংস্থা কাজ করছে। নৌযাত্রা নিরাপদ করতে এই সংস্থাগুলোর প্রত্যেকটিকে কার্যকর করা হবে। গতকাল রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নৌপরিবহনে দেশের বিশাল নৌপথকে কার্যকর করা গেলে সড়কপথের ওপর চাপ অনেকটা কমে আসবে, মালামাল পরিবহন অনেকটা সহজ হবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ায় অনেক দিন বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আবারও চালু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বলেছেন, চলমান বৈশ্বিক সংকটের মাঝে এটি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। আরো শুনুন প্রতিবেদনে।
4: জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, ইরান যুদ্ধ শুরুর আগে শোধনাগারে প্রায় 1.5 লাখ টন অপরিশোধিত তেলের মজুদ ছিল। এরপর যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে গত মার্চ মাসের শুরু থেকে অপরিশোধিত তেল আসা বন্ধ হয়ে যায়। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি তেলের যেসব চালান আসার কথা ছিল সেগুলো আটকে যায়। এতে ইস্টার্ন রিফাইনারি তেল শোধনাগারের মজুদ শেষ হয়ে মূল পরিশোধন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে স্পট মার্কেট সহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করে সরকার। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি সৌদি আরব থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল এসেছে দেশে। এর ফলে শুক্রবার থেকে আবারও ইস্টার্ন রিফাইনারিতে শুরু হয়েছে তেল শোধন। এতে স্বস্তি নেমে এসেছে জ্বালানি খাতে। বাংলাদেশ বেতারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যেমনটি বলছিলেন জ্বালানি খাতের বিশ্লেষক ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ,
5: সংকট দেখা যাচ্ছে না আর কি। এখন যা স্টোরে আছে এবং জাহাজে যা আছে তাতে আমাদের আরো 2 মাসের মতো রেডি স্টোর আছে, 2 মাসের মতো। আর 2 মাসের বেশি স্টোর করাও যায় না, বেশ কয়েকটা জাহাজ আছে এই কাজে সংকট। আর আপাতত জ্বালানির সংকট হবে না।
4: ইস্টার্ন রিফাইনারির তথ্য মতে শোধনাগারটিতে দিনে সর্বোচ্চ প্রায় 4,500 টন অপরিশোধিত তেল শোধনের মাধ্যমে প্রতিদিন 1,802 টন ডিজেল উৎপাদন সম্ভব। এর পাশাপাশি 200 টন পেট্রোল, প্রায় 1,500 টন ফার্নেস অয়েল, 200 টনের মতো বিটুমিন এবং 400 থেকে 600 টন ন্যাফথা উৎপাদিত হয়। এদিকে জ্বালানি সংকটের সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। এর মধ্যে অন্যতম নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি কমিটি গঠন ও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও গ্রহণ করতে যাচ্ছে সরকার। জ্বালানি খাত বিশ্লেষক বিডি রহমতুল্লাহ সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ব্যাপারে মত দেন।
5: সোলার পাওয়ারে কিন্তু অবৈধ পয়সা উপার্জন করার স্কোপটা কম, কারণ প্রায় ফিক্সড ম্যাটেরিয়াল এখানে এনে লাগাই দিলাম, বিরাট বিরাট গর্ত করতে হয় না, বিরাট একটা সিভিল কনস্ট্রাকশন করতে হয় না। জনগণ এবং দেশের জন্য এটা বিরাট উপকারী। 3.5 থেকে 4 টাকার ভিতরে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, যেখানে আমরা 14-15-18-19 টাকা করে, তারপরে পরিবেশের ব্যাপার তো আসছি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে কিছু কিছু ছাড় দিতে হবে, আর এই যে টেন্ডার প্রসেসটা ইজি করতে হবে, ইমিডিয়েট স্টেপ নিতে হবে তাকে সোলার পাওয়ার ইনস্টল করার জন্য।
4: মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বজ্রপাতের ঘটনায় প্রাণহানি কমাতে কৃষকদের জন্য আশ্রয়স্থল নির্মাণ এবং বজ্র নিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি গতকাল কুড়িগ্রাম সদর উপজেলায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন শেষে এই কথা বলেন। মন্ত্রী বলেন, নদী ভাঙন রোধেও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের উপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। তিনি গতকাল রাজধানীতে এক সেমিনারে এই গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন জরুরি, যেখানে বসবাসরত মানুষ ও প্রাকৃতিক পরিবেশ উভয়েরই উন্নয়ন হবে। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি সারা দেশে আজ থেকে ট্রাকে করে 10 দিনব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের জরুরি বিক্রয় শুরু করবে। গতকাল টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই উদ্যোগের আওতায় ভর্তুকি মূল্যে পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে দেশজুড়ে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ বিক্রয় শুক্রবার ব্যতীত আগামী 21 মে পর্যন্ত চলবে। হাম ও হামের উপসর্গ নিয়ে গতকাল সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছিল, হামের উপসর্গ ছিল ৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ পর্যন্ত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে আর হামের উপসর্গে এখন পর্যন্ত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাত ভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। জেলা প্রশাসন গতকাল অপরিপক্ক আমের বাজারজাত করা ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করে। তবে আবহাওয়া, তাপমাত্রা ও বৃষ্টিপাত সহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ গতকাল এই আদেশ দেন। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৮ জুন। জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫% উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে উদ্যোক্তাদের ঋণ সহায়তা, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও রপ্তানিমুখী উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কোথায় চ্যালেঞ্জ তা নিয়ে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব শুনুন আজ।
7: এসএমই খাতকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের ব্যবসা আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, পণ্যের বিপণন, মানোন্নয়ন এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির কাজ করছে বিভিন্ন সংস্থা। এসএমই ফাউন্ডেশন, বিসিক, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান এ খাতে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার,
8: যারা অলরেডি উদ্যোক্তা আছে তাদের পর একটা মার্কেটিং করা বা তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা, তাদেরকে দেশে বিদেশে যারা ক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করে দেওয়া, তাদের প্রোডাক্ট গুলাকে মান উন্নয়নের মাধ্যমে আরো ধরেন গ্লোবালাইজ করা, যাতে করে বিদেশি বিদেশি প্রোডাক্ট সবার সাথে কম্পিটিশনে থাকতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের নিজস্ব যে স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপ করা। এই কাজগুলো কিন্তু এসএমই ফাউন্ডেশন পাশাপাশি যে ফাউন্ডেশনদের সাথে অন্য সংস্থাগুলো আছে বিসিক ফাউন্ডেশন তারা।
7: সংশ্লিষ্টরা বলছেন শুধু সরকারি উদ্যোগে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়, এজন্য বেসরকারি খাত বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
8: এই এসএমই যে টোটাল সাইজ, এই সাইজের আসলে গভর্নমেন্টের পক্ষে, গভর্নমেন্টের এতগুলো সংস্থার পক্ষে কিন্তু আসলে এককভাবে সম্ভব না। এখানে বেসরকারি খাতের একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বড় খাত হচ্ছে ব্যাংক লোনের জন্য। ব্যাংকগুলোকে নিয়ে আমরা করি, বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন ইনিশিয়েটিভ বা পলিসি নিয়েছে, যাতে ব্যাংকগুলো ফান্ডিং এগিয়ে আসে। আমরাও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্যাংকগুলোকে নিয়ে আসি, যাতে ওরা আমাদের উদ্যোক্তা সাইডটা দেখি, তো আমরা উদ্যোক্তারা যেন সহজে উদ্যোক্তা পায়, ব্যাংকেবল উদ্যোক্তা পায়, এই কাজগুলো আমরা করি।
7: বিশেষজ্ঞরা বলছেন সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসএমই খাতকে আরো আধুনিক ও রপ্তানিমুখী করা গেলে জিডিপিতে কাঙ্ক্ষিত অবদান অর্জন সম্ভব হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য প্রদত্ত মার্কিন প্রস্তাবের ইরানি জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানকে মার্কিন প্রস্তাবের জবাব পাঠিয়েছে বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানায়, ইরানের প্রস্তাবে যুদ্ধে ক্ষতিপূরণের দাবি এবং হরমুজ প্রণালীর ওপর ইরানি সার্বভৌম অধিকার মেনে নিতে জোর দেওয়া হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় দুই চিকিৎসাকর্মী সহ 51 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। মন্ত্রণালয় গতকাল জানায়, ইসরায়েলি শত্রু আন্তর্জাতিক আইন ও সামরিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে। ইসরায়েলি বাহিনী লেবাননের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে আরও অপরাধমূলক তৎপরতা চালিয়েছে। তারা দুটি হামলায় কালাউইয়া ও বিন্ত জেবিলের তিবনিন এলাকায় সরাসরি স্বাস্থ্য কর্তৃপক্ষের দুটি পয়েন্টকে হামলার লক্ষ্যবস্তু করেছে। খেলার খবর ক্রিকেট। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে 7 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 386 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও বিনা উইকেটে 7, পাকিস্তান 386। আজ সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। বার্সেলোনা শহরের ক্যাম্প নুতে স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে এফসি বার্সেলোনা। গতরাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সেলোনা 2-1 গোলে জয় তুলে নিয়ে নিশ্চিত করে এবারের লীগ শিরোপা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:18 এবং সূর্য অস্ত যাবে 6:32। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে, পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে সারা দেশে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বললেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আজ চতুর্থ দিনে বিনা উইকেটে 7 রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
12: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো অনেক অনেক অনেক বেশি ভালো আছি, আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন সকাল শুরু, নতুন একটি দিন শুরু, আশা করি আপনাদের দিনগুলো সকালগুলো অনেক অনেক অনেক অনেক সুন্দর এবং ভালো যাচ্ছে। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কোন কথাটা মনে পড়ে, মানে কি মনে হয় ঘুম থেকে উঠে? ঘুম থেকে উঠে আমার যেটা মনে হয় যে আরেকটু ঘুমোতে পারলে ভালো হতো। এবং আমি কিন্তু অনেককে দেখেছি যে যারা তিন চারটা ফোন দিয়ে অ্যালার্ম দেওয়ার পরেও সকালবেলা ঘুম ভাঙে না, কিন্তু পাশের জনের ঘুম কিন্তু ভেঙে যায়। এই ধরনের কে কে আছেন? যদিও আমি কিন্তু একটা অ্যালার্মে ঘুম ভেঙে যায়, বাট যদি না খুব বেশি গভীর ঘুমাই আর কি, যদিও আমি কখনো অত গভীর ঘুমাই না, একবার ডাক দিলেই বা একবার অ্যালার্ম বাজলেই আমি কিন্তু উঠে যাই, কিন্তু সকালবেলা আসলে উঠতে ইচ্ছে করে না। তাছাড়া আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে রোদ আছে বাট একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই না? বাইরে কিন্তু প্রচুর বাতাস, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম মানে এত ভালো লাগছিল আমার, কি বলবো আর। যাই হোক, ঘুম চলে আসছিল। যাই হোক, আমি এখন একটা কফি খাবো, আমি এখন কফি খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। তো আমার মনে হয় আপনাদের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে এই কফি খেয়ে বা চা খেয়ে মনটাকে চাঙ্গা করে, ব্রেনটাকে একটু চাঙ্গা করে আমার সাথে গল্প করতে চলে আসা। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার মর্নিং মাইক নিয়ে, আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা এই সময়টাতে আড্ডা দিতে চান, গল্প করতে চান আর মজার মজার গসিপ শুনতে চান, তারা কিন্তু চলে আসবেন এই সময়টাতে। যাই হোক, আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওটা দেখে আসবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এবং চাইলে মন্তব্য কিন্তু কমেন্ট করতে পারেন বা SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো চলুন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের কমেন্ট মানে মতামত জানাতে থাকুন। আমরা একটা ব্রেক নিয়ে আসি, গান শুনে আসি এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামা তামা
6: তো জানতো, মগর কি বলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: morning, Mike.
1: Welcome back to Morning Mic with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, বিভিন্ন গসিপ করতে চান এবং বিভিন্ন মজার ইন্টারেস্টিং নিউজ নিয়ে গল্প করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন এই সময়টাতে এবং SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhaka FM। আচ্ছা, আপনারা তো ছোটবেলায় মানে মিস্টার বিন দেখেননি, এমন কোন মানুষ কি এই দুনিয়াতে আছে? আমার তো মনে হয় যে না, এই দুনিয়াতে মিস্টার বিন দেখেনি এমন কোনো মানুষ নেই। আচ্ছা, মিস্টার বিনের আসল নাম কি আপনারা জানেন? হ্যাঁ, অনেকেই হয়তো জানেন, বাট অনেকেই কিন্তু তাকে মিস্টার বিন হিসেবেই চিনেন। মিস্টার বিনের এই ক্যারেক্টারের আসল নাম রোয়ান অ্যাটকিনসন। এই অভিনেতা কিন্তু তার এই কৌতুক অভিনয়ের জন্য অনেক বেশি জনপ্রিয়। আপনি কি জানেন, তার কিন্তু একটা কথা বলার সমস্যা আছে, মানে তার চোয়ালে একটা সমস্যা আছে যার কারণে সে ঠিকমতো করে কথা বলতে পারে না, যার কারণে সে শুধুমাত্র মিমিক করে বা ফেস এক্সপ্রেশন দিয়েই কিন্তু আমাদেরকে হাসিয়ে থাকেন। তো এই অভিনেতাকে যারা পছন্দ করেন, একজন লেজেন্ড অভিনেতা বলা যায়, তার কিন্তু নতুন একটা সিরিজ আসছে নেটফ্লিক্সে। আসছে রোয়ান অ্যাটকিনসন অভিনীত ম্যান ভার্সেস বি এর সিকুয়েল, ম্যান ভার্সেস বেবি। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রাভেল বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এই সিজনে তার মূল সংকট দুই শিশু, তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন। তো দেখা যাক এই সিরিজ আরো কি মজা আমাদেরকে দিতে পারে, এবং আমার তো মনে হচ্ছে যে অসাধারণ সুন্দর, মানে অসাধারণ মজা পাবো এই সিরিজটা দেখে। আমি তো দেখতে বসে পারবো। তবে এই সিরিজটি অলরেডি কিন্তু রিলিজ হয়ে গেছে, মানে রিলিজ হয়নি, মানে ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে 8ই অক্টোবর। তো দেখা যাক এই সিরিজে কেমন থাকে রোয়ান অ্যাটকিনসনের অভিনয় এবং কেমন থাকে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখবো, তাই না? আমি তো দেখবো অবশ্যই। তো যাই হোক, আমরা আবারও ব্রেক নিব, চাঁদ বদনে গানটি শুনবো। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি আপনাদের সাথে। তো আশা করি আমার সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং লাইভে মেসেজ করতে, মেসেজে গল্প করতে আপনাদের অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কিন্তু আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে থাকুন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবারও গল্পে ফিরে যাব। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিব। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.vd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি প্রয়োজন হবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। যাই হোক, আমরা আবারও গল্পে ফিরবো। আপনাদের পাঠানো SMS কমেন্ট একটু পড়ার চেষ্টা করবো। দেখি তো আমাকে কে কে SMS করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন। গানগুলো অনেক ভালো লাগছে আপু, এনজয় করছি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি তাসনুভা রংপুর থেকে, কেমন আছো আপু? তোমাকে আমার খুব ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম তাসনুবা, কেমন আছেন আপনি? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, যেহেতু আমাকে ভালো লাগছেন বলতে আর বলছেন, তাহলে প্রতিদিন এই সময় কিন্তু চলে আসবেন আমার সাথে গল্প করতে এবং আমাকে একটা করে মেসেজ করে দেবেন, ঠিক আছে? কেমন লাগছে এবং আরও বেশি বেশি SMS, বেশি বেশি ফিডব্যাক, বেশি বেশি রিভিউ কিন্তু আমাকে জানাতে হবে। ওকে, যাই হোক, আমরা এরপরের SMS চলে যাই। সকালে একটি সুন্দর গান প্লে করুন, গানের নাম আমি তোমায় মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই, হাবিব ওয়াহিদ, নাম ইসলাম। সালাম আলাইকুম আপু, শুভ সকাল, আমি নয়ন ইসলাম ফ্রম মধ্যম বাড্ডা। ওকে নয়ন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন এবং আমাকে ঠিক এই সময়ে প্রতিদিন শুনতে চলে আসেন আশা করি। যাই হোক, আপনার পছন্দের গানটি প্লে করে দেওয়ার চেষ্টা করব যদি আমার প্লে লিস্টে থাকে। ওকে, সো কানেক্ট থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4, কারণ গান যে কোনো সময় প্লে হতে পারে। ওকে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন আপনি? আগের মেসেজগুলো কিন্তু আমি পড়েছি, সো মাইন্ড করবেন না যে আমি মেসেজগুলো লাইভে পড়ে শোনাইনি, আমি পার্সোনালি কিন্তু মেসেজগুলো পড়েছি। যাই হোক, আমাদেরকে SMS করেছেন অনেকেই, ও মাই গড, এত SMS, সবার SMS পড়তে পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো সবার SMS একটু কমপ্লিট করার জন্য। সুবর্ণা সাথে আছি চট্টগ্রাম থেকে, আজকে আমাকে তোমাকে রেডিওতে শুনতে পারিনি, জিজি করছে। সাথে আছি চট্টগ্রাম থেকে সুবর্ণা, গুড মর্নিং, কেমন আছেন আপু? নাস্তা করেছেন, গুড মর্নিং সুবর্ণা, আপনি কেমন আছেন এবং এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু আমাকে জানাবেন। অ্যান্ড আমি তো নাস্তা করেছি, আপনি কি নাস্তা করেছেন? এবং আপনাদের সকলকে কিন্তু আমার কোয়েশ্চেন, নাস্তা ঠিক মতো করেছেন কি না এবং সকালটা শুরু করেছেন কি নাস্তা করে, ওকে আমাকে জানিয়ে দিবেন মেসেজ করে। আপু আমি রংপুর থেকে সায়েম, আমি আপনার ভয়েসের উপর ক্রাশ খাইছি আপু, একটা গানের রিকোয়েস্ট ছিল আমার, দেহ খান অর ইশক যে কেন, যে কোনো একটা বাজাও প্লিজ। ওকে সায়েম, আমি চেষ্টা করব দুটো গানে প্লে করে দেওয়ার জন্য, বাট টিউন্ড থাকতে হবে ঢাকা FM এ। ওকে, আমি যে কোনো সময় গান প্লে করব। ওকে, সো আমরা এখন আবারও ব্রেকে চলে যাব এবং ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করব, সো স্টে টিউন্ড।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
3: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। আমি কিন্তু ফেসবুকে একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং সকালে এসেই কিন্তু বলেছি যে আজকে একটা বিশেষ একটা গান নিয়ে হচ্ছে কথা বলবো এবং এই গানের যে কত রহস্য সেটা নিয়েই গল্প করব। তো ফেসবুকে যারা ভিডিওটা দেখে ফেলেছেন তারা তো অলরেডি জেনে গেছেন, আর যারা আমাকে শুধুমাত্র শুনছেন তাদের জন্য কিন্তু আমি সেই অপশনটি রেখেছি, মানে কি বিষয়ে আসলে গানটার কি। আচ্ছা, আমি একটা মিউজিক কিন্তু শুনিয়েছিলাম ফার্স্ট আওয়ারে, আপনাদের কি মনে আছে? সেই মিউজিকটা আমি আরো একবার শুনিয়ে দিচ্ছি, ওকে? আপনারা একটু শুনুন, ওকে?

বুঝতেই পারছেন এই মিউজিকটি আমাদের অনেক বেশি হিট, জনপ্রিয় যে এখন সিনেমাটা ধুরন্ধর সিনেমাতে এই গানটি মানে এই মিউজিকটি কিন্তু অনেক বেশি হিট হয়েছে। ধুরন্ধর সিনেমার কিছু সিনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই মিউজিকটি ইউজ করা হয়েছে। তবে আপনারা কি জানেন যে এই মিউজিকের আসল রহস্য কি? 1978 সালে বনি এম নামের একজন সিঙ্গার এবং খুবই বিখ্যাত একজন ডান্সার, পপ সিঙ্গার বলা যায়, সে তার স্টেজে প্রথমবারের মতো এই গানটি গেয়ে থাকেন। তো এই গানটি আমরা বনি এম এর কণ্ঠে একবার শুনে আসি, কি বলেন?

কিন্তু এই গানের আসল রহস্য কি জানেন? এই গান 1852 সালে প্রথমবারের মতো সুর করা হয়। ধারণা করা হয় যে একদল কেরানি তুরস্কে ঘুরতে গিয়েছিল এবং সেখানে ঘুরতে যেয়ে তারা একটি গান রচনা করেন এবং একটি গানের সুর করেন। যদিও সে গানের গানটিকে তুরস্কের লোকসঙ্গীত হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে, আমরা তুরস্কের সেই ভার্সনটি মানে 1852 সালে যেই সুরটি করা হয়েছিল, যে গানটি করা হয়েছিল, সেইটা একবার শুনে আসি, কি বলুন।

আমরা সবাই জানি যে এই শুকনো পাতার নূপুর পায়ে গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবং একই সাথে সে কিন্তু এই গানের সুর করেছেন। কিন্তু কত সালে এই গানের সুর করা হয়? ধারণা করা 1920 সালের দিকে কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেন এবং সুর করেন, কিন্তু এই গানের আসল সুর 1852 সালে তুরস্কে করা হয়েছিল। তা আমার মনে একটা প্রশ্ন যে কাজী নজরুল ইসলাম কিভাবে তুরস্কের এই সুরটি শুনতে পেলেন, এটা কিন্তু আসলে অনেক বেশি রহস্য, তাই না? যাই হোক, সেই সুরের মানে কাজী নজরুল ইসলামের সেই গানটি কিন্তু 1979 সালে ফিরোজা বেগম আবার গেয়ে থাকেন এবং আমরা কিন্তু মাত্র যে গানটি মানে যে কণ্ঠটি শুনতে পেলাম সেটা কিন্তু ফিরোজা বেগমের। তার থেকেও মজার ব্যাপার কি জানেন, এই গান কিন্তু বহুবার রিমেক হয়ে আসছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে 1994 সালে শাহরুখ খানের একটা সিনেমাতে একটা গান, সিনেমাটার নাম ছিল সাচিয়ে কাহানি এবং গানের সরি সিনেমাটার নাম ছিল কাভি হা কাভি না এবং গানটির নাম ছিল সাচিয়ে কাহানি। সেই গানেও কিন্তু একই সুর ব্যবহার করা হয়েছে, আমরা সেই সুরটি একটু শুনি। এবার বলুন মানে কি মনে হচ্ছে আপনাদের, মানে একই সুর একই গান, একই গান হয়তো বা লিরিক্স হয়তো বা আলাদা কিন্তু সুর কিন্তু একই, ভিন্নভাবে ভিন্ন রকমভাবে কিন্তু আমাদের মাঝে উপস্থাপন করা আছে। এবার আরও একটি মজার কথা শুনবেন, আরও একটা মজার সুর শুনবেন। শুনুন, এই 2012 সালে এজেন্ট বিনোদ সিনেমায়, মানে সাইফ আলী খানের এজেন্ট বিনোদ সিনেমায় একই সুরের গান রিমেক করা হয় কিন্তু দুটি ভার্সনে। আমি আপনাদেরকে শোনাচ্ছি। দুটি ভার্সনই কিন্তু একই গানের মধ্যে ছিল। এন্ড ফাইনালি দেন আমরা আবারও ধুরন্ধর সিনেমার মাধ্যমে বনি এমের গানটিকে শুনতে পেলেও এই একই সুরে এতগুলো গান যে রিলিজ হয়েছে, আপনাদের কাছে কোন গানটা পছন্দ বলুন তো, মানে কোন সুরটা বা কোন গানটা বেশি পছন্দ? আমার তো সবগুলোই অসাধারণ লেগেছে, সবগুলো সুরই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তবে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কোনটা পছন্দ। ওকে, সো আমরা এখন একটা ব্রেক নিব এবং ব্রেক নিয়ে একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: টাইগার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Son de Shop Bannergan Shurun Ben Bissett
1: Mark, hey Doc, Tony and Doc
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এবং আমি কিন্তু দুপুরের সময়টা তো রেডিও আম্বারে থাকি, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার রেডিও আম্বার 102.4 এফএমে আমি থাকি। তো চাইলে আমার সাথে সেখানেও গল্প করতে পারেন, স্মৃতিকাব্য নিয়ে থাকি, স্মৃতি গল্প করি, তো সেটা যদি ভালো লাগে বা সেই সময়টাতে যদি আমাকে শুনতে চান চলে আসতে পারেন। ওকে, তো আমরা এখন SMS চলে যাব এবং আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো। আপনারা চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়া ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ওকে, আমি মেসেজে চলে যাই সরাসরি। তানহা আপু কেমন আছেন? আমি ইফতেখার হবিগঞ্জ থেকে, আমি ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি তানিয়া রংপুর থেকে, আমি আপনাকে প্রতিদিন শুনি, তবে গতকাল শুনতে পারিনি কারণ আমার ছোট ভাই ফোনটাকে গোসল করিয়েছে, অনেকদিন পর গোসল করার কারণে খুশিতে একটু বেশি গোসল করেছে, তাই ঠান্ডা লেগেছিল আর অসুস্থ হয়ে পড়েছে। সিফাত ভাইয়ার একটা গান প্লে করুন। ওকে, আমি যদি প্লে লিস্টে তো আছে, আমি প্লে করে দেবো। ঢাকা এফএম 90.4 টিউনড করে রাখবেন, যে কোনো সময় প্লে হতে পারে। ওকে, আর বুঝলাম না গোসলটা কে করেছে, ফোন গোসল করেছে নাকি আপনার ভাই গোসল করেছে, মানে কি কারণে আপনি শুনতে পারেননি? ফোন ভিজে গেছিল তাই, নাকি আপনার ভাই অসুস্থ সেই কারণে মানে শুনতে পারেননি, আমি বুঝলাম না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য এবং সুস্থতা কামনা করছি আপনার ভাইয়ের এবং আপনার ফোনের দুটোরই। আচ্ছা, তারপরে SMS করেছেন আমাদেরকে আপু, আমি মীরা, মেঘ মিলন সংটা শোনাও। ওকে, টিউন থাকুন ঢাকা এফএম 90.4 এ, প্লে হয়ে যাবে গান। ওকে, সুবৈষ্কাল তানহাপু কেমন আছো তুমি? ও, শুভ সকাল তানহাপু কেমন আছো তুমি? সাথে আছি আমি সানিম। ওকেই ওকেই সানিম, আপনার লেখা কিন্তু অদ্ভুত, ঠিক আছে, আমার পড়তে একটু কষ্ট হয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আমি জানি আপনি ইচ্ছে করে এইভাবে মেসেজ করেছেন দেখার জন্য যে আমি পড়তে পারি কিনা। ওকে, মিম ফ্রম সিটিজি, আপু জানো আজকে আমার বার্থডে, মিম হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মিমের জন্য অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল সবাই, কিন্তু মিমকে একটু হ্যাপি বার্থডে উইশ করে দিবেন। ওকে, আরফাত HS SMS করেছেন, আপু আপনার শোটা আমি শোয়ে আমি নতুন, আমি সিফাত ভাইয়ের শো শুনি রেগুলার, আমি আবার SSC দিতেছি, আপু দোয়া করেন। আর আপু আপনাকে একটা কথা বলবো কি, যদি রাগ করেন, রাগ করবেন।

0: না তো, আচ্ছা দাঁড়ান বলতেছি। আরে আপু আপনাকে দাঁড়াইতে বললাম না, আপনি এখনো যে বসে আছেন। আচ্ছা থামেন কথাটা বলতেছি। আচ্ছা তানহা আপু আপনার নামটা না আমি জানি না, আপনার নামটা বলবেন প্লিজ। আরাফাত HS, খুবই দুষ্টু খুবই দুষ্টু খুবই দুষ্টু, ঠিক আছে। মানে আমি মেসেজটা পেয়ে আমি অনেক সিরিয়াসলি মেসেজটা পড়ছিলাম যে হয়তো সিরিয়াস কিছু লিখেছে এবং ওনার দুঃখ শেয়ার করেছে, এবার আরাফাত এটা কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে। আমার সাথে দুষ্টামি করা কিন্তু আমি পছন্দ করি না, না আমি অনেক পছন্দ করি, বিকজ আমি নিজে অনেক দুষ্টামি করি। বাট আরাফা থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য, আরো বেশি বেশি আমার সাথে দুষ্টামি করবেন, এরকম মজা মজা এস এম এস পাঠাবেন, আমি হচ্ছে এনজয়ের সাথে এস এম এস গুলো পড়বো। ওকে যাই হোক, আমরা একটা গান শুনে আসি, ব্রেক নিয়ে আসি, বুলবুলি গানটা শুনবো এবং একটু ব্রেক নিবো এবং আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত, যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: You're listening to Taka FM 90.4.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি, এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে, সকাল আটটা থেকে আমি ছিলাম। প্রতি রবি থেকে বুধবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে। তো যারা যারা আমার সাথে এই সময়টাতে গল্প করতে চান, আড্ডা দিতে চান, বিভিন্ন রকমের গসিপ করতে চান, চলে আসতে পারেন। এবং এসএমএস এবং হোয়াটসঅ্যাপও আমি কিন্তু অ্যাক্টিভ থাকি, আপনাদের লাইভের এসএমএসগুলো আমি পড়ে শোনাই। এছাড়াও আমি ফেসবুকেও কিন্তু বিভিন্ন রকমের পোস্ট আপলোড করি, বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট আপলোড করি। তো আমার সবকিছু মিলিয়ে ওভারঅল এই মর্নিং মাইক এবং আমাকে শুনতে আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিন ঠিক আটটা বাজে চলে আসবেন আমার সাথে গল্প করতে, আটটা দিতে। আমি কিন্তু মজার মজার অনেক ইনফরমেশন দিই, যে ইনফরমেশনগুলো সহজে আমরা জানি না। তো বুঝতেই পারছেন আমি কিন্তু সেই চমৎকার একটা শো প্রতিদিন সকাল থেকে করি। সো আপনি কিন্তু চলে আসতে পারেন, আমার সাথে গল্প করতে পারেন। এছাড়াও আমাকে কিন্তু পার্সোনালি আপনি ফলো করতে পারেন। আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটার নাম অনেকেই হয়তো জানেন না। যারা ফেসবুকে আছেন তারা কিন্তু একটু সার্চ করে দিতে পারেন বা একটু সার্চ করে একটা ফলো দিয়ে দিতে পারেন। আমার সেখানে ডেইলি অ্যাক্টিভিটিস এবং ডেইলি আমি সারাদিন কী কী করি, কোথায় যাই, কী করি না করি, বিভিন্ন রকমের মজার মজার ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করি এবং আমার পার্সোনাল অনেক কিছু আপলোড করি। সো আপনারা চাইলে সেই পেজটি ফলো করতে পারেন। পেজের নাম আমি বলে দিচ্ছি, TANHANEFF। আরেকবার বলি, TANHANEFF। ওকে, সো যারা আমাকে পছন্দ করেন তারা কিন্তু ফলো করে দিতে পারেন। ওকে, সো যাই হোক, আমি আজকে বিদায় নিব এই মুহূর্তে। আগামীকাল আবার ঠিক এই সময়ে কথা হবে, আড্ডা হবে, গল্প হবে, মজা হবে, অনেক কিছু হবে। তো আমি চলে আসবো ঠিক সময় মতো, আপনারাও কিন্তু চলে আসবেন আমাকে শুনতে। এবং এই আমি আসা পর্যন্ত আমাকে কিন্তু অনেক অনেক বেশি মিস করতে হবে, আমার জন্য ওয়েট করতে হবে এবং ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে। সো আজকে বিদায় নিচ্ছি, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. Tigers United.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো. দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর. ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে. ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়. লেটস গো, দ্য রিদম অফ জার্নি.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু দুপুর 2টা থেকে ছিলাম, আছি কিন্তু একদম বিকেল 5টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আজ আমরা শুনব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরও একবার একটু বলতে চাই, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/ilovethakafm। তাছাড়া একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে যদি নামিয়ে ফেলেন খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন। অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার মেসেজই পড়ব, সবার আপনাদের অপেক্ষাতেই কিন্তু আসলে থাকি আমি সবসময়। এবং এই তো, আচ্ছা বন্ধুরা চলুন এত কথা না বাড়িয়ে কিছু মেসেজ একটু দেখে আসি। আমার সাথে কিন্তু জিনিয়া আছেন, জিনিয়া লিখেছেন, কেউ কারো না, তুমি যদি না চাও আমি তোমার হব না। আমি 3 দিন অনেক মিস করেছি তোমায় আর যে, প্রতি মিনিটে তোমার কথা মনে হয়েছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না আর যে। জিনিয়া অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য বা এতটা ক্লোজ করে নেওয়ার জন্য। এবং এই তো চলে এসেছি, অপেক্ষার যে সময়টা ছিল সেটাকে পিছিয়ে ফেলে কিন্তু চলে এসেছি। আছি বিকেল 5টা পর্যন্ত, কথা হবে, অনেক অনেক আড্ডা হবে, আমরা গান শুনবো একসাথে। আচ্ছা তারপর নিমু কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, নিম পাতা। আচ্ছা নিম পাতা হচ্ছে নিমুকে একটা নিকনেম আর কি, নিকনেম নিমুর নিম পাতা। একগুচ্ছ কদম হাতে গানটা দাও নিমু, আমি চেষ্টা করবো আপনাকে এই গানটি শোনানোর জন্য। রংপুর থেকে মুকিত আছেন আমাদের সাথে, আমাদের এখানে তো অনেক গরম। আচ্ছা রংপুরে তাহলে বৃষ্টি হচ্ছে না? ওকে, টিং টিং কে রিদম, কি কি মজা, কি মজা রিদম ভাই চলে এসেছে, থাকবো পুরোটা সময়। চারমিন ফ্রম রংপুর, ফিজিক্স করছি আর তোমাকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ চারমিন, যে পড়ালেখার ব্যস্ততার মাঝেও আমাকে শুনছেন বা আমার সাথে যুক্ত আছেন, খুব খুশি হলাম জেনে। তারপর মেঘলা দিনের গান শুনতে যাচ্ছেন, অবশ্যই আমরা শুনবো আজকে অনেক অনেক মেঘলা দিনের গান শুনবো। আসসালামু আলাইকুম আর জে রিদম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হ্যালো ভাইয়া, আমি আহিবা, আহিবা রংপুর থেকে বলছি, আমি ম্যাথ করছি আর তোমাকে শুনছি, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আহিবা ম্যাথের সাথে আমাকে শোনার জন্য, যদিও ম্যাথের সাথে আমার একটা দুশ্মনী আছে, ম্যাথের সাথে আমার একটা ভালো শত্রুতা মেয়ে আছে, আমিও তাকে দেখতে পাই না, সেও আমাকে দেখতে পারে না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আহিবা। তারপর রংপুর থেকে আমাকে লিখেছেন শিহাব ভাইয়া, রংপুর তো প্রচন্ড রোদ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখি, আমি ঢাকা থেকে বৃষ্টিটা রংপুরের দিকে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি, দেখা যাক কি হয়। সানিম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, সানিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর আমাদের সাথে আশিকুর আছেন, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। স্কুল থেকে এসে জয়েন হলাম ভাইয়া, আমি মেজবা রংপুর থেকে, মেজবা অনেক অনেক ধন্যবাদ, আশা করছি ভালো আছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর কে আছেন আমার সাথে, ভাইয়া কি খবর, কেমন আছো? রংপুরে প্রচুর গরম, সূর্য মাথার উপর উঠে করছে, দেখ আমার তেজ কত, আছি তোমার সাথে পুরোটা সময়। নবাব, নবাব অনেক অনেক ধন্যবাদ। সূর্য চলে যাবে, সূর্য কিছুক্ষণের মধ্যে চলে যাবে, তারপর দেখবেন আকাশ মেঘলা হয়ে যাবে আর তারপর হঠাৎ করে কিন্তু একটা বৃষ্টি চলে আসবে। হাবিবা, তাবাসুম, সুবা আছেন আমাদের সাথে রংপুর থেকে। আচ্ছা তুমি

প্রতিদিন কি খাও বলো তো, তোমার ভয়েস এত সুন্দর কেন, এত মনে মনে পড়বা? আচ্ছা এটা মনে মনে পড়বা, ওকে, ও আচ্ছা, এরপরের ম্যাচটা মনে মনে পড়তে বলেছে, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে সবাই যুক্ত আছেন আমার সাথে, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। চলুন একটা গানে চলে যাই, আমরা এখন ঈশান মজুমদারের একটা গান শুনবো, যাবো যাবো মন, খুব সুন্দর একটা গান, তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু থাকবেন।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আর শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু আছি আপনাদের সাথে বিকেল 5টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা কিন্তু হবে বন্ধুরা। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর যারা যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকতে হবে। আমরা অনেক অনেক গল্প করবো, আমরা অনেক অনেক আড্ডা দিব, অনেক সুন্দর সুন্দর গান কিন্তু আপনাদের জন্য আমাদের প্লে লিস্ট জুড়ে অপেক্ষা করছে। আপনাদের পছন্দের গানগুলো নিয়েই কিন্তু আমাদের প্লে লিস্টটা সাজানো। সো সুন্দর সুন্দর গানগুলো শুনতে হলেও কিন্তু অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথে কিন্তু থাকতে হবে। অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। আমার সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে ফাহিমা আছেন। ভাইয়া, আমি ফাহিমা রংপুর থেকে বলছি। আমি একজনকে ভালোবাসি কিন্তু মা বাবাকে একটু ঝাড়ি দিয়েছিল, সেই ঝাড়িতে আমার অবস্থা প্রায় ঝালমুড়ি হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ভালোবাসতে থাকেন, যদি ভালোবাসা যদি এটা কি বলে এটাকে, ভালোবাসাটা যদি স্টেবল হবে, ভালোবাসাটা যদি আসলে শক্ত থাকে না, দেখবেন যে ইনশাল্লাহ এটা ফুলফিল হয়ে যাবে ইনশাল্লাহ। হাই ভাইয়া, কি খবর তোমার? তমা ফ্রম রংপুর। আচ্ছা, রংপুরের তমাও কিন্তু চলে এসেছে আমাদের মাঝে, আমাদের এখানে আবার তমার ছড়াছড়ি আছে। তমা, আশা করছি ভালো আছেন। হাই ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কেমন আছো? আমি রংপুর থেকে লিটিল, থাকবো পুরো সময়। লিটিল, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন এবং লিখবেন অবশ্যই। ভাইয়া, সিলেটে অনেক গরম। আচ্ছা, সিলেটেও দেখি তাহলে, আমি রংপুর আর সিলেটে বৃষ্টিটা পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি, দেখা যাক কি হয়। আমি জেরিন সিলেট থেকে জয়েন করলাম, সিলেটে বৃষ্টি নেই। ঠিক আছে, এই যে মাত্রই বললাম। অমানিশা কখন হয়? আচ্ছা, অমানিশা হচ্ছে প্রতি শুক্রবার। আপনার ঢাকা FM 90.4 যদি রাত 11টা বাজে টিউন করে ফেলেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, ফেসবুকে লাইভও পাবেন, আবার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিতেও কিন্তু রাত 11টা বাজে পেয়ে যাবেন বন্ধুরা। আমাদের এখানে খুব রোদ, বুঝছো, গতকাল বৃষ্টি হয়েছিল বিকেল 4টায়, আজ আবার কড়া রোদ উঠেছে। তমা, ও আচ্ছা, সিলেট থেকে তমা লিখেছেন। তো আমি বললাম যে দেখি আমি সিলেটেও পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি যদি পসিবল হয় আর কি। মোসা শারমিন আক্তার আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। তারপর কুড়িগ্রাম থেকে আছেন আমাদের সাথে সুবর্ণ রায়। হ্যালো রিদম ভাই, কেমন আছেন? আমি সুবর্ণ রায় কুড়িগ্রাম থেকে। বড় লোকের বেটিল, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল। ভাই, গানটি প্লে করবেন? ভাই, আমি পুরোটা সময় থাকতে পারবো না, কারণ আমি খুব ব্যস্ত। কোনো সমস্যা নেই, যতক্ষণ ফ্রি আছেন থাকেন আমার সাথে, আর অবশ্যই আমি আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। চাচ্চু, আপনি কি মুসলিম? জানার খুবই ইচ্ছা ছিল। তাসিন ফ্রম সিলেট। আর চাচ্চু, সিলেটে প্রচণ্ড রোদ, যেন মাথায় ডিম চালি সেদ্ধ হয়ে যাবে। বাবারে, এত এত গরম নাকি? আচ্ছা তাসিন, আলহামদুলিল্লাহ আমি মুসলিম। এই তো, হ্যাঁ, আমার নামটা শুনে অনেক কনফিউজ হয়ে যায়, এটা কিন্তু একটা ফ্যাক্ট। রিদম শুনে অনেকেই মনে করে যে আমি হয়তো বা অন্য ধর্মের, বা হচ্ছে মানে নামটাতে আসলে অনেকে কনফিউজ হয়ে যায়, বাট আমি মুসলিম। এই তো, হ্যালো ব্রো, গরম গরম দুপুরের শুভেচ্ছা। রংপুরের যে গরম, স্কুল থেকে চলে আসলাম। নাহিয়ান ফ্রম রংপুর। নাহিয়ান, মোস্ট ওয়েলকাম, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আর আমি কোথায়, আশরাফুল, আচ্ছা আশরাফুল আছেন আমাদের সাথে। আশরাফুল কেমিস্ট্রি করছেন, কারণ আশরাফুল হচ্ছেন এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, পড়ালেখায় মন দিতে হবে, ভালোভাবে পড়ালেখা করেন, কজ পরীক্ষা শেষ হয়, মানে সবাই যাতে ভালোভাবে পরীক্ষাটা শেষ হয় সেটাই আমি চাই। আর হচ্ছে ভালো একটা রেজাল্টও কিন্তু আমি সবার কাছ থেকে আশা করে রেখেছি। রাউদা কিন্তু এখনো আছেন, রাউদা লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, খুব ব্যস্ত থাকি তাই শুনতে পারি না, খুব মিস করি আপনার শো, আমার খুব পছন্দ, আর আপনার কথাগুলো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই বয়সেই এত ব্যস্ততা ভালো লাগে না, আজও 3টা পর্যন্ত থাকতে পারবো, বিরক্ত। সমস্যা নেই, যাক আছেন, যুক্ত আছেন, এটাই মানে এটাই আমি খুব খুশি। যতক্ষণ পারেন অবশ্যই থাকার চেষ্টা করবেন। বন্ধুরা চলুন একটা গানে চলে যাই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাস শুভর করা একটা গান, গুলবাহার। নাম ছিল তার গুলবাহার। তো চলুন গানটা শুনে আসি।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

0: Midday Feels.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। তাছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলজে। আমি আর জেরিদম কিন্তু ছিলাম দুপুর দুইটা থেকে এবং দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটি ঘন্টায় পা রেখেছি এবং আবারও কিন্তু সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা যুক্ত হয়েছেন বা আমাকে শুনছেন সবাইকে আবারও কিন্তু স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আর জেরিদম। অনেকেই যুক্ত আছেন আমার সাথে বন্ধুরা, আমি এত কথা না বাড়িয়ে চলুন কিছু মেসেজ একটু দেখে আসি। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন? আমরা সিলেট থেকে নাদিয়া অ্যান্ড সালমান যুক্ত হয়ে গেলাম আপনার সাথে। কি খবর আপনার ভাইয়া, দিনকাল কেমন যাচ্ছে? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলি সবাই বেশ ভালো আছে, আমিও বেশ ভালো আছি এবং আপনারা দুজন আবারও চলে এসেছেন, যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম দেখে। হাই রিদম ভাইয়া, আমি ঈশানা, তোমার সাথে হ্যান্ডশেক, কারণ আমার আর আমার ছোট ভাইয়েরও মাছ ভালো লাগে না, মাছের গন্ধ শুনলে আমাদের বমি আসে, বিশেষ করে ছোট মাছ আর মাঝারি মাছ খাইতে এত বাজে। কিন্তু ভাগ্য আমাদের সহায় হয়নি, কারণ আমার বাবা মাছ খাইতে অনেক পছন্দ করে আর বাবা বলেছে সপ্তাহে 5 দিন মাছ খেতে হবে। কি আর বলবো, দুঃখের কথা, তুমি একটু আমাদের জন্য দোয়া করবা যেন বাবা আমাদেরকে মাছ কম খাওয়ায়। না, মাছ কিন্তু অবশ্যই শরীরের জন্য ভালো একটা খাবার এবং হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আপনার বডির জন্য কিন্তু একটা প্রয়োজনীয় খাবার, সো এটাকে আসলে উপেক্ষা করার কোনো মানিয়ে হয় না। সো মাছ খেতে হবে, এটা নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নেই বা এটা নিয়ে ওরকম কিছু নেই, অবশ্যই এটাকে ধরে রাখতে হবে এবং মাছ খেতে হবে। আচ্ছা ভাই, ঢাকা এফএম বেশিরভাগ মানুষ শুনে আর বাকিরা কোথায় আছে? সবাই আছে মোটামুটি দেখতে পারছি, সবাই মেসেজ করছেন, হয়তো আমি ওভাবে মেসেজ পড়তে পারছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সিলেট থেকে বলছি, আপনি কেমন আছেন? আমার নাম ডলি। ডলি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। এখানে অনেক রোদ, কোথায়, রংপুর অনেক রোদ। আমি রংপুর থেকে জেনিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এখানে অনেক রোদ, আমি তান্দুরি হয়ে যাচ্ছি। আচ্ছা, তান্দুরি হয়ে যাচ্ছেন না, রিলিজিয়াস ডিফারেন্ট, কি পার্সপেক্টিভ ডিফারেন্ট, ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল প্রবলেমস, ভেরি লং ডিস্টেন্স, টু মাচ ফ্রাস্ট্রেশন। সবাই বলে প্রেম সুন্দর হয়, আমার ক্ষেত্রে হতাশায় পরিপূর্ণ। হতাশা বলতে আসলে কিছু এক্সিস্ট করে না, হতাশা পুরোটাই হচ্ছে মনের বিষয়। সো যেই হন, নামটা লিখেননি, আশা করছি হতাশ থাকা যাবে না, মনকে প্রফুল্ল রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে, সবসময় হাসি খুশি থাকবেন, দেখবেন সব কিছু ভালো যাচ্ছে। সো হতাশাকে ছুটি দিয়ে দিন। আমার নাম হুমায়রা, ঢাকার বাসাবো থেকে আপনার সাথে আমার দুইটা জিনিসে মিল আছে, আমিও ম্যাথে অনেক ভয় পাই আর মাছ আমার দুই চোখের বিষ। তাই নাকি, আমার মধ্যেই দেখতে পাচ্ছি। হ্যালো রিদম ভাই, আমি আবির সিলেট থেকে। আবির কেমন আছেন? যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম, আশা করছি একদম শেষ পর্যন্ত থাকবেন। হাই ভাইয়া, জারিফ রংপুর থেকে আছেন আমাদের সাথে, তারপর জিনিয়া কিন্তু এখন আছেন আমাদের সাথে। বাসার সবাই ভালো আছে? খেয়েছো তুমি? আমার পছন্দ যে সে ঢাকায় আর তার বড় ভাই রংপুরে, কি হতে পারে বলো তো? এটা পছন্দের একটা মোস্ট প্রবলি আমি ধরতে পেরেছি, একজন হয়তো বা আমি হতে পারি, তাও নট শিওর। আমি আসলে জোর করে পছন্দের মানুষ হতে চাই না, যদি হইতো তাহলে তো ভালোই আর কি। আর আরেকজন কি হতে পারে? আমার বড় ভাই রংপুরে, এটা তো বুঝলাম না সঠিক, যিনি একটু জানিয়ে দিবেন। আর বাসা সব আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, খাওয়া দাওয়া এখনো হয়নি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, অর্থাৎ আপনাদের সাথে। আড্ডা শেষ হলে দেখা যাক, যদি ক্ষুধা থাকে তাহলে খেয়ে নিব। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছো? স্কুল থেকে এসেই তোমার কথা মনে পড়ে গেল আর লেট না করে চলে আসলাম। আমি রংপুর থেকে মিথিলা বলছি। মিথিলা, অনেক অনেক ধন্যবাদ, স্কুল থেকে এসেই জয়েন হয়ে গেছেন আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। আপনার এতটা ভালোবাসা দিচ্ছেন বলেই কিন্তু রিদম টিকে আছে এখন পর্যন্ত। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। এত কথা না বাড়িয়ে চলুন এখন একটা গানে চলে যাই, আমার যেটা মনে হয় একটা গান শোনা উচিত। আমরা প্রদীপ আর লন্ডন আন্ডারগ্রাউন্ডের করা একটা গান শুনবো, বাউল শাহ আব্দুল করিমের অ্যালবামের একটা গান, কেন প্রীতি বাড়াইলারে বন্ধু। সো যারা দুঃখে আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, হতাশায় আছেন, চলুন গানটা শুনতে থাকি এবং অবশ্যই মনটা ভালো রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। তো চলুন হাসি খুশি মুখে আমরা এখন গানটা এনজয় করতে থাকি। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিজের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো লিসেনার্স, আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস এ। আমি আর জুড়ি তুমি কিন্তু এখন পর্যন্ত আছি আপনাদের সাথে, কোথাও যাইনি। আশা করছি সবাই আমার সাথে যুক্ত আছেন এবং শেষ পর্যন্ত সবাই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দুপুরের এই ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত আছেন, সবাই আমাকে লিখছেন, আমার সাথে আমাকে মেসেজ করছেন, খুব ভালো লাগছে। বন্ধুরা চলুন এত কথা না বাড়িয়ে একটু দেখে আসি আমার সাথে কে কে আছেন। কোথায় আমার সাথে কে কে আছেন, কেমন আছো ভাইয়া? শুনছি রংপুর থেকে তানিয়া। তানিয়া অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। ভাইয়া ঢাকায় বৃষ্টি দিচ্ছে, কোথায় সিলেটে কিন্তু সূর্য মামার মাথার উপরে। আচ্ছা সুমাইয়া সাফা, আমি বলেছি যে আমি দেখি চেষ্টা করছি আপনাদের ওখানে বৃষ্টিটা পাঠিয়ে দেওয়ার জন্য আর কি। দেখি যদি রাস্তাঘাট খালি থাকে, জ্যামট্যাম না থাকে, খুব কম সময় চলে যাবে। ভাইয়া রসায়ন পড়ছি আর তোমাকে শুনছি, আর আজাদ গানটা প্লে করো নবাব। নবাব ঠিক আছে, চেষ্টা করব। পড়ালেখায় মন দিন, এত গান শুনতে হবে না, গান না শুনে পড়ায় মন দিন। ভাইয়া আমি আশরাফুল বলছি নরসিংদী থেকে, আমাদের এখানে বৃষ্টি নামছে, এইমাত্র জয়েন হলাম। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। এবং আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই মেসেজ করে জানিয়ে দিবেন আমাকে। আচ্ছা তারপর কোথায় ভাইয়া, আপনি আমার আগের এসএমএসটা পড়েন নাই কেন? কোথায় আগের এসএমএস কি লিখেছেন? আগের এসএমএস তো পাচ্ছি না, কোথায়। আসসালামু আলাইকুম রিদো ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন জানেন ভাইয়া? কালকে 4:06 ঢাকা এফএম থেকে এসএমএস কি, কোথায় রেশমি কি না, ও আচ্ছা রেশমি নাকি, রেশমি কি অবস্থা? চট্টগ্রাম থেকে রেশমিও কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ রেশমি, আপনাকেই মিস করছিলাম, চলে এসেছেন, খুব ভালো লাগলো দেখে। হ্যালো ভাইয়া, অনেক দিন পর অবশেষে নাম্বারটা নোট করে মেসেজ দিলাম, আমি রংপুর থেকে মুনতাহা। মুনতাহা অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি এখন থেকে রেগুলার অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। হ্যালো রিদম ভাই, আমি নৌমি, আপনার নতুন বন্ধু চট্টগ্রাম থেকে বলছি। নৌমি মোস্ট ওয়েলকাম আমাদের ঢাকা এফএম 90.4 এ মিড ডে ফিলসে, আমি আর জি রিদম আছি আপনার সাথে, আর আপনার নামটা কিন্তু বেশ সুন্দর নৌমি। এই তোমরা কেমন আছো? 90.4 এফএম শুনছো তো? না শুনলে হবে না, শুনতে হবে, শুনতে হবে। মুকি রংপুর থেকে, আসলে ঢাকা এফএম 90.4 অবশ্যই শুনতে হবে। ভাইয়া আমি তোমার ওইখানে বাস পাঠিয়ে দিচ্ছি, তুমি বৃষ্টিকে রংপুরে পাঠিয়ে দাও, আমি গরমকে তোমার ওইখানে পাঠিয়ে দিচ্ছি। না না না, আমি বৃষ্টিকে পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তবে আমার এখানে ইয়ে করতে হবে না, কি বলে এটাকে, গরম পাঠাতে হবে না, কোনো সমস্যা নেই। আমি গরম টরম খুব ভয় পাই বাবা, তোমার ভয়েস এত কোথায় কিউট কেন গো? আমি ফিদা হয়ে যাই, নাম হচ্ছে সাফা তিতলি। ওয়াও কিউট নাম, তিতলি তিতলি। ভাইয়া জানো আজকে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে লায়ন এম আলমগীর স্যার এসেছিল, বলো তো ইনি কে? তমা। আচ্ছা এত এত কিছু পড়ালেখা নিয়ে ভাই আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না, আমি এসবের মধ্যে নেই। ভাইয়া চলে আসলাম, কেমন যাচ্ছে দিনকাল আপনার? রংপুর তো, রংপুর থেকে হাফসা। হাফসা মোস্ট ওয়েলকাম, আমার দিনকাল ভালোই যাচ্ছে, আশা করছি আপনিও ভালো আছেন, অনেকদিন পর কথা হচ্ছে আপনাদের সাথে সবার সাথে। কলা গাছে ধরে দাঁড়িয়ে আছি আর ভাবছি কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। তোমা তোমা, ভালোবাসার সাথে আবার এত অভিমান কিভাবে বুঝলাম না, আর ভালোবাসার সাথে অভিমান করে শেষমেশ কলা গাছকে জড়িয়ে ধরে আছেন, এটা আবার কেমন কথা হলো। সাব্বির রহমান আছেন লালমনির হাট থেকে আমার সাথে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। সাবিরুন সাবির সাবিব রুনা আছেন আমাদের সাথে রংপুর থেকে, আজ প্রথম এসএমএস করলাম, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এখন একটা গানে চলে যাব আমরা, বাপ্পা মজুমদারের করা একটা গান, সূর্য স্নানে চল অ্যালবামের, সূর্য স্নানে চল এই গানটা শুনে আসি। সো আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন আমার সাথেই।

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ফোনে নাজেহাল অবস্থা? আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকব অর্জে হাসিফ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আপনাদের এই দুপুরটাকে আনন্দময় করে তুলতে পেরেছি। অনেকেই যুক্ত আছেন আমার সাথে। বন্ধুরা চলুন একটু হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে আসি। হোয়াটসঅ্যাপে কিন্তু এখন পর্যন্ত অনেকেই আছেন আমার সাথে। কোথায় কোথায় ভাইয়া, আপনার অনেক লিসেনারের HSC এক্সাম শুরু হবে জুলাই থেকে, সবার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই দোয়া রইল, A+ পেতেই হবে। রংপুর থেকে শুনছি আজকে সকাল থেকে এখানে প্রচুর রোদ, ছাদে কাপড় দিতে গিয়ে রোস্ট হয়ে গেছি। যাক অবশ্যই অবশ্যই দোয়া রইল। যারা HSC ক্যান্ডিডেট আছেন ভালোভাবে প্রিপারেশনটা নেন, যেহেতু একবার লাস্ট সময় কিন্তু চলে এসেছেন, বেশি সময় হাতে নেই। অনেক অনেক দোয়া রইল, সবসময় দোয়া করি যাতে হচ্ছে আপনারা ভালো কিছু করেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার একটা চাওয়া পাওয়া। ভাই আপনাকে শুনতে অনেক ভালো লাগে, মন যদি খারাপ থাকে তাহলে আপনার ভয়েসটা শুনলেই মন ভালো হয়ে যায়। দুপুরটা থাকি শুধু আপনার অপেক্ষায়, উম্মে হাবিবা। ভাইয়া আপনি কিন্তু আমার মেসেজ পড়েন না, হোয়াটসঅ্যাপে যে কেউ আপনার জন্য ওয়েট করছে সেটা কি মনে আছে? উম্মে হাবিবা অবশ্যই মনে আছে, মনে না থাকার কিছু নেই। এই যে চলে এসেছি আপনার মেসেজ পড়লাম, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়ে গেছেন? আসসালামু আলাইকুম। আর মিস্টার আরজে কিং, রিদো ভাই কিতা খবর, আসেননি বালা, আপনার যে মিস করছি। আর সব থাকি বালা লাগি আপনার মুখ ও সিলেটি ভাষা, যে বালা লাগে হুনতেই তা হুনতে, তাই তাই তো আজ আবারও আপনারে নয়া একটা এক্সট্রা নাম দিলাম, সিলেটি নৌশা। নৌশা মানে কি? আচ্ছা, আপনি রাজি থাকলে আপনার লাগি খৈন্যা দেখতাম, শুদ্ধ অনুবাদ। আচ্ছা নৌশা মানে বর, বাবারে মানে একদম বেশ বেশ, এটা ভালো ছিল, আমাকে আবার নিচে দিয়ে সাবটাইটেল দিয়ে দিয়েছে, ট্রান্সলেট করে দিয়েছে বাংলায়। যাক খুব ভালো লাগলো। বুঝতে পেরেছি না, আমার জন্য খৈন্যা দেখতে হবে না, আমি বিয়ে শাদী করছি না আপাতত, আমি যখন বিয়ে শাদী করবো তখন আপনাকে অবশ্যই জানাবো আমার জন্য খৈন্যা দেখার জন্য। ও যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর কোথায় মেজবা লিখেছেন, ভাইয়া আপনাকে একটা কথা বলি, পড়ালেখা করলে পাস এবং পাস করলে আনন্দ, আর আনন্দ হলেই খেলাধুলা, আর খেলাধুলা করলে অসুস্থ, আর অসুস্থ হলেই মৃত্যু, অতএব পড়ালেখা করলে মৃত্যু, কথা ঠিক না ভুল ভাইয়া? ও এই জন্যই তো আমি পড়ালেখা থেকে সবসময় একটু দূরে দূরে থাকি, কারণ আমিও জানি মরাল অফ দ্য স্টোরি। যাক ভালো ছিল। রিদম ভাই তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো, আর আরজে হতে কি লাগে? আপনার ফ্রম রংপুর, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি ইংলিশ ডিপার্টমেন্টে। আরজে হতে কি লাগে? আরজে হতে কিছু লাগে না, জাস্ট খালি হচ্ছে বন্ধু বান্ধবের সাথে মিশে যাওয়ার মতো একটা ক্ষমতা থাকতে হবে। ধরেন যার মানে বন্ধু বান্ধবকে ভালোবাসতে হবে, বন্ধু বান্ধবের সাথে একদম নাক ডুবিয়ে মিশে যেতে হবে, তাহলেই আপনি আরজে হয়ে যেতে পারবেন। যাই হোক, দোয়া রইল আপনিও যাতে আরজে হতে পারেন, বা আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই আমি দোয়া করি যে ইনশাল্লাহ আপনার এই ইচ্ছা যাতে পূর্ণ হয়। ভাইয়া কেমন আছেন? রংপুর থেকে শুনছি, অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আমাকে শোনার জন্য, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন কিন্তু অবশ্যই। নামটা একটু কষ্ট করে লিখে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, আমি সিলেট থেকে রাহিম কইরাম। রাহিম আপনি এসেছেন, খুব খুশি হয়েছি, তবে আমি একটু আপসেট হয়েছি, কজ আপনি রিদম বানানটা কিন্তু খুব মানে একটা ভুলভাবে লিখেছেন, সো এটা ঠিক হয় না। আপনি যেটা লিখেছেন রিধম, আমি জানি না এটা এক্সপ্লেন, সরি এটা স্পেলিংটা কিভাবে হবে। আমার নামের বানানটা হচ্ছে RYTHOM, RYTHOM রিদম। সো আশা করছি নেক্সট টাইম অবশ্যই মাথায় থাকবে রাহিম। বাট খুব খুশি হলাম আপনি যুক্ত গেছেন আমার সাথে। হাই ভাইয়া, আমি সুমি, আমি প্রথম SMS করলাম রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ সুমি আপনাকে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সুবর্ণা আছেন চট্টগ্রাম থেকে, নতুন বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? দুপুরে খাবার খেয়েছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, না এখনো খাওয়া দাওয়া হয়নি, আপনাদের সাথে আড্ডায় আছি, আড্ডা শেষ হলে দেখি পরবর্তীতে যদি পারি তাহলে খাবো। বড়াই করে গানটা প্লিজ প্লে করবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। রিদম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শাবনুর রংপুর থেকে, আমি আপনাকে প্রতিদিন শুনি, অনেক ভালো লাগে, আমার রিকোয়েস্ট আপনি একটা গান শোনাবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই সুবর্ণা, আমিও খুব খুশি হলাম আপনি আমাকে শোনেন প্রতিদিন। কেমন আছেন ভাইয়া আপনি? রিদম, আমি হৃদয় ভোলা বোরহান বোরহাউদ্দিন থেকে। যাক নামটা বেশ মিল আছে, রিদম হৃদয়, খুব খুশি হলাম যুক্ত আছেন আমার সাথে। তুমি তো আমার ভালো লাগা ভালোবাসা দুইটাই। আমি ঢাকার বৃষ্টি রংপুরের সূর্যের কথা বলছি। ও আচ্ছা, আমি কিছুক্ষণ আগে গুলবাহার গানটা ভাবছিলাম, এখন শুনলাম। আমি যখন কোনো গান ভাবি তারপর দেখি সেটা FM এ হচ্ছে, এটা প্রিয় হয়।
আরজে জিনিয়া, বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে আমি আপনার মনের কথা বুঝতে পারি। আমি বুঝতে পারলাম যে জিনিয়া আসলে এই গানটা শুনতে চাচ্ছে বা এই গানটা তার মনে বাজছে, এই জন্যই আমি গানটা প্লে করে দিয়েছিলাম। হ্যালো ভাইয়া, আমি রাজ বলছিলাম রংপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ রাজ আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর মনিকা আছেন আমার সাথে, থানিম কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। তারপর আমাদের সাথে আছেন কে আছেন, নামটা তো লিখলেন না, ও তাস্কিয়া, রংপুর থেকে তাস্কিয়া আছেন আমাদের সাথে। যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। এখন একটা গানে চলে যাই আমরা, ফুয়াদের একটা গান শুনবো, ফুয়াদার তাসফির করা একটা গান, কেমনে ভুলিব আমি। তো আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে কিন্তু যুক্ত থাকবেন বন্ধুরা।

0: Midday Feels.
1: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। সেই দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম, আছি বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন মিডডে ফিলসের সাথে অ্যান্ড ঢাকা এফএম 90.4 এর সাথে। তো প্লেলিস্ট জুড়ে কিন্তু সব অসাধারণ অসাধারণ গান কিন্তু একের পর এক বাজছে। আশা করছি সবার গানগুলো ভালো লাগছে এবং একটু হলেও

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় গাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আরজে রিদম, আপনাদের সবার প্রিয় বন্ধু, এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টায় চলে এসেছি, আছি, সমস্যা নেই, আরও কিছুক্ষণ আছি আপনাদের সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আশা করছি সবাই একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার সাথে যুক্ত থাকবেন। চলুন কিছু মেসেজ একটু চলে যাই, কারণ অনেকেই আছেন আমাদের সাথে, হয়তো অনেকের মেসেজ এখন পর্যন্ত কিন্তু পড়া হয়নি। তো চলুন কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছেন আমার সাথে। ইলমা আছেন আমাদের সাথে শুনছি, বাট আর এস এম এস করবো না, আমার দুইটা সঙ্গের মধ্যে একটাও প্লে করনি, কান্না ইমোজি। আচ্ছা ইলমা, সবাই মানে আসলে এই যে আপনার যখন রাগটাক করেন আমার সাথে, তখন ব্যাপারটা আমার কাছে এত ভালো লাগে, আমি কি বলবো। যাই হোক, রাগ করার কিচ্ছু নেই। আশা করছি আপনার পছন্দের গানটা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4-এ। এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ভাইয়া, তোমার জন্য একটা শায়রি লিখি। আচ্ছা ঠিক আছে। পাস নেহি হো ফির ভি তুমসে প্যার করতে হ্যা, বাহ বাহ বাহ, দেখ কর তাজবির তুমহারি তুম হি কো ইয়াদ করতে হ্যা, বাহ, দিল মে ইতনি তরফ হ্যা কি হর ওয়াক্ত তেরে সে মিলনে কি হে ফারিয়াদ করতে হ্যা। ভাইয়া, এটা তোমার জন্য আমি রংপুর থেকে মিথিলা বলছি। বাহ, বেশ হয়েছে, অসাধারণ ছিল, অসাধারণ ছিল। শায়রির ফ্যান পেলাম, খুব খুশি হলাম। শায়রিও আসলে আপনাদের মধ্যে মানে আপনারা পছন্দ করেন বা টুকটাক এরকম লোকজন আছেন। শায়রি মানে শায়রি ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যেটা সত্যি কথা আর কি। একটা কথা বলার ছিল, কথাটা আসলে কথাটা কেমনে বলবো, কথাটা হচ্ছে ইয়ে, মানে আসলে ছোটবেলায় আমি অনেক ছোট ছিলাম, বুঝছো তমা, আমি তো ভেবেছিলাম তমা আপনি ছোটবেলায় অনেক বড় ছিলেন। খুশবু আছেন আমাদের সাথে, অনেকদিন পর মেসেজ দিলাম রংপুর থেকে, ও অনেক অনেক ধন্যবাদ। তারপরে তোমার নেম শুনলে আমার মার কথা মনে পড়ে, বুঝছো। আচ্ছা সাফাত ইতলি, আমার নামের সাথে আপনার মায়ের সম্পর্কটা কোথায় একটু আমাকে যদি একটু সাফাত ইতলি একটু কষ্ট করে বলতেন। আফরিন আভা আছেন নাটোর থেকে আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কে আছেন, আমাদের সাথে জোবায়ের আছেন, আশরাফুল আছেন আমাদের সাথে, তারপর আমাদের সাথে আছেন আশিকুর আছেন আমাদের সাথে, মিশকাত আছেন আমাদের সাথে, মিশকাত বিশগ্রাম থেকে রসায়ন পড়ছে, সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকছে, ব্যস্ত আছেন, এটা ভালো ভালো লাগে আমার কাছে সত্যি কথা বলতে। ভাইয়া, এস এম এস কি যায় না নাকি তুমি পড়ো না? আচ্ছা এস এম এস অবশ্যই আসে, আপনার এস এম এসটা একটু উপরে চলে গিয়েছিল যার কারণে হয়তো বা পড়া হয়নি। হ্যালো রিদম ভাই, আমি যারা গত সপ্তাহে তোমাকে শুনতে পারিনি পড়াশোনার কারণে, যাক কোনো সমস্যা নেই, আমি আছি সবসময় আপনাদের সাথে, আশা করছি সব পরবর্তীতে যে সময়টা আছে অবশ্যই থাকবেন। লিখেছেন রিদম ভাইয়া, নাম টাম কিছু লিখেননি, নামটা একটু কষ্ট করে জানিয়ে দিবেন কে লিখেছেন। ভাইয়া আমার আজকে মন ভালো নেই, কি করা যায় বলো তো। তমা ফ্রম রংপুর, মন ভালো নেই বলতে এই ওয়ার্ডটাই মাথায় আনা যাবে না। হাসি খুশি থাকেন, আমার সাথে থাকেন, গান শুনেন, ফ্যামিলির সাথে সময় দেন, বাবা মার সাথে বাবা মাকে সময় দেন, দেখবেন মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে, মন খারাপ করে থাকা যাবে না। মন খারাপ করে থাকলেই মনে করেন যে আপনার লাইফটাই একটা লস প্রজেক্ট হয়ে দাঁড়াবে। তারপর আরও কিন্তু অনেকেই আছেন, সবার সাথেই কথা বলবো, এখন একটা গানে চলে যাই বন্ধুরা। এখন পরশির করা একটা গান শুনবো আমরা, তোমারই পরশ। তো আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড সবার সাথেই আড্ডা দিব, সবার মেসেজই পড়বো, বাট গান শেষে খুব জলদি আবারও কিন্তু ফিরে আসছে আপনাদের মাঝে বন্ধুরা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আইগ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আপনার সাথে 90.4
1: হ্যালো লিসেনার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আর আমি আর রিদম কিন্তু ছিলাম দুপুর দুইটা থেকে এবং দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। তো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য, এবং আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রিদমের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা, যাই হোক, দুষ্টামি করছিলাম, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। অনেকেই যুক্ত আছেন আমার সাথে। চলুন বন্ধুরা কিছু মেসেজ একটু দেখে আসি। কোথায় এই দুষ্টু মিষ্টি রিদম, আপনার নিউ নেম দুষ্টু মিষ্টি রিদম উম্মে হাবিবা, ওয়াও নামটা বেশ সুন্দর। একজন কালো মিষ্টি ডাকছে, আবার কেউ চমচম ডাকছে, কেউ জমজম ডাকছে, আবার কেউ দেখি দুষ্টু মিষ্টি ডাকছে, মানে মিষ্টির সাথে আবার দুষ্টু অ্যাড করে দিচ্ছে। বাহ, খুব ভালো লাগছে আসলে আপনার, মানে বন্ধু বান্ধবেরা আমার এই যে আপনার যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন বা এতটা আপন করে নিচ্ছেন, আসলে আসলে বেশ ভালো লাগছে। ভাইয়া, আপনাকে আর এস এম এস করবো না, বাটন ফোনে অনেক কষ্ট করে এস এম এস করি, আপনি এস এম এস পড়েন না। সামি অ্যান্ড সাদিয়া ফ্রম সিলেট। আচ্ছা, আমি কারো এস এম এসই কিন্তু আমি বাদ দিই না, সবার মেসেজই পড়ার চেষ্টা করি। আপনার টেক্সটটা হচ্ছে হয়তো বা একটু উপরে চলে গিয়েছিল, যার কারণে হয়তো বা এই যে মাত্র পড়লাম, বাট আমি কারো টেক্সট কিন্তু আমি না পড়ে থাকি না। হাই রিদম ভাইয়া, আমি সোহা, আপনি তো আমাকে ভুলে গেছেন, বলেন তো আমি কোথা থেকে বলছি। আচ্ছা সোহা, আপনি বলছেন রংপুর থেকে, অবশ্যই আমার মনে আছে, মনে না থাকার কিচ্ছু নেই, কারণ হচ্ছে আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের ইতিহাস পাতিহাসি কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে এই কয়েকদিনে। শারমিন আক্তার আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। রিদম ভাই, মনামান উলে গলা পুরু তং তংচর তংচঙ্গা মুই রাষ্ট্রুলি নারী সুরীরা তুন মরে চাকমা গান শুনালে খুঁজি উবং আমি আমি আমি সত্যি কথা বলতে কিচ্ছু বুঝিনি, বাট আমি পড়ার চেষ্টা করেছি, আমি জানি না এর মানে কি। ও, যেটাই হোক ভালো কিছুই হবে আশা করছি। আচ্ছা, তুমি আমার মনের খবর জানো, মনের মানুষে মানুষে তো জানে মনের খবর, তাই না? আর যে কথাটা মনে মনে পড়ো। আচ্ছা, তুমি কি শুধু আমাকে মেসেজ দিছো নাকি অন্য কাউকে দিয়েছো? আমার ফোন নাই তাই যুক্ত হতে পারিনি, আর আপু ফোন সব পাই না। আর যে মেসেজ দিও জিনিয়া, এই তো আপনার মেসেজ পাচ্ছি, আপনার সাথে কথা হচ্ছে, এভাবেই আমাদের একটা কন্ট্যাক্ট হচ্ছে, চলতে থাকুক। ইনশাল্লাহ কোনো একদিন সামনাসামনি দেখা হবে, আমরা একসাথে বসে বেশ করে গল্প করব, একসাথে জমি একটা আড্ডা দিব, কোনো সমস্যা নেই। রিদম ভাই, দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক কুক কু, গানটা প্লে করার জন্য রিকোয়েস্ট করেছেন সুবর্ণ রায়। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে এই পছন্দের গানটি শোনানোর জন্য। ভাইয়া কেমন আছেন? আমি শিউলি সিলেট থাকিয়া, শিউলি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আদিবা রংপুর থেকে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, তোমাকে অনেক ভালো লাগে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আদিবা। রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইফতেকার আছেন হবিগঞ্জ থেকে আমাদের সাথে। আমি যারা, ভাইয়া তুমি কি বিটিএস পছন্দ করো? আমি করি না, আমারও বিটিএস এর প্রতি আসলে ওরকম ভালো লাগা খারাপ লাগা কোনোটাই নেই, এই তো মানে।

ছিল, কিন্তু বেশি হাসি পাচ্ছে না কেন আমার? না না, জোর করে হাসা ঠিক না। আচ্ছা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এসএমএস। আচ্ছা আরবি যদি দেখেছে ভাইয়া, তোমার শো শেষ হলে মনে হয় আমার আবার এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, কিন্তু যখন সোমবার চলে আসে তখন মনে হয় মাত্র দুদিন আগে তোমাকে শুনলাম, প্রত্যেক সপ্তাহে একই রকম মনে হয়। আরবি যদি আমার একদম মনের কথাটা আপনি বলেছেন যে আমারও একই অবস্থা, যে হুটহাট করে আমি এবং আম্মা এবং আপনারা সবাই একসাথে, আম্মা খালি বলে কিরে খালি সোমবার চলে আসে নাকি, আজকেও সোমবার, আম্মা আজকে আসার সময় বলতেছে কারে আজকেও সোমবার সকালে উঠে আর কি, সকাল মানে আমার তো সকাল মানে অনেক দেরিতে সকাল হয়, দুপুরের আগে সকাল হয়, তা উঠে চা খাবো রুটি খাবো, তখন বলতেছে যে ও আজকে তো সোমবার তোর জন্য একটু ডিম টিম সিদ্ধ করে দেই, এসব বললো আর কি। তা এরকম, তা আমিও আসলে কিভাবে যে এই ছটা দিন কেটে যায় মাঝখানের বুঝতে পারি না, একটা ব্যস্ততার মধ্যে কাটে। কালকে যেমন অনেক দূরে যাব, একটা ভয়েসের কাজ রয়েছে একটা ইউটিউব চ্যানেলের, ইসলামিক ইউটিউব চ্যানেল, ওখানে ভয়েস দিতে হয়, তো ওখানে 15 দিন পরে যাই কিংবা সপ্তাহে যাই কাজ বুঝে, তা কালকে যেতে হবে অনেকদিন। তা কালকে আমার মোটামুটি দুপুর থেকে রাত পর্যন্ত ওখানে এঙ্গেজ, ওখানে গেলে ভালো লাগে, ভয়েস টয়েস দিয়ে আবার ওরা অনেক কিছু খাওয়ায় মজার মজার খাবার, আবার পরিবেশটাও সুন্দর, ভালো লাগে একটা ভিন্ন জায়গায় যাই। তারপর দিন আবার বন্ধুদের সাথে আড্ডা। ওকে, শিমুনুর আমাদের সাথে জয়েন করেছিল, শিমুনুরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। সামান্তা লিখেছে রিচি আপু এতদিন পর আসলা, কিছুই বললা না, আমি না আসলে অভিমান করে হলো। আচ্ছা যাই হোক, রিচি অনেকদিন পর আসছে, একটু আমাদের সাথে একটু বেশি বেশি কথা বলবে, কি কারণ তার এতদিন কেন ছিল না, আমাদের একটু জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ, আর সামান্তাও শুনতে চাচ্ছে। মাহির হোসেন, মামা চা হবে নাকি? অবশ্যই চা হবে, কে বলছে চা হবে না? গিটু, এই যে মাহিরকে চা দাও, আমাদের নিয়াজ ভাইকে চা দাও। শিমুনুর, তোমার মেয়ে কেমন আছে মুকুল মামা? আমার মেয়ে ভালো আছে শিমুনুর, দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে লেখাপড়া করে আমার আশাটা পূরণ করতে পারে। আমার তো মেয়েই একটা, ছেলে আমার একটাই মেয়ে, মানে আমি মেয়েকে দিয়েই আমার স্বপ্ন পূরণ করতে চাই, ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, সে একদম আমি যেমন চাই সেভাবে করবে। আমি তাকে খুব উৎসাহিত দেই, উৎসাহিত করি, কিন্তু তাকে কোনো প্রেশার ক্রিয়েট করি না, আমি তাকে স্বপ্ন দেখাই। এবং সবারই এটা উচিত যে সন্তানদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না, ও দেখবেন যে অটোমেটিক পড়বে, মাশাল্লাহ রূপকথা নিজে নিজেই পড়ে, আমি তাকে শুধু স্বপ্ন দেখাই আর কিছু না। কিছু একটা হলে পেপার একটা কিছু দেখলে, বাবা দেখো তো পেপারে দেখছো এই ছেলেটাই করছে, এই মেয়েটাই করছে, দেখো কোন স্কুলে গ্রামের মধ্যে পড়ে, দেখো আমেরিকা ওই জায়গায় চলে গেছে পিএইচডি করতে, দেখছো, এরকম তোমার করতে হবে। তখন বলে না বাবা আমিও করবো এরকম। আবার সে এখন ইদানিং বলছে যে তার ঢাকা ভার্সিটির টিচার হতে হবে, এরকম একটা মনোবাসনা। তাহলে দেখলাম যে না, এটা তো খুব ভালো একটা চিন্তা ভাবনা, কত মানে বড় একটা আশা করেছে, ঢাকা ইউনিভার্সিটির সে টিচার হতে চায়। তাই বললাম বেশ ভালো, তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হলে আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হোস্টেলে কি বলে টিচারদের জন্য তো বাড়িঘর বরাদ্দ আছে, থাকবো আমি ওখানে, আমি কাজী নজরুলের মাজারে গিয়ে নামাজ পড়বো, ভালো লাগবে, আমার বুড়া বৃদ্ধকালটা অনেক ভালো কাটবে। আচ্ছা ওকে, তারপর মাহির হ্যালো শিমুনুর, অনেক এসএমএস করেছো। সামান্তা, শাকিল আহমেদ, ফারহান সময় করে চলে আসেন। আচ্ছা ফারহান চলে আসুক, ফারহানের মনে হয় দু একদিন আগে জন্মদিন ছিল, ফারহানকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, মানে একটু পুরাতন শুভেচ্ছা দিয়ে দিলাম। তারপর শিমু মুকুল মামা, কমেন্টস পাওয়া না কেন, পড়ি তো অনেক, শিমু লিখেই যাচ্ছে, আজ আন্টির জন্য অনেক দোয়া রইল। সামান্তা লিখেছে সবাই একটু আম্মার জন্য একটু দোয়া করবেন, আম্মা সুস্থ থাকলে আমি সুস্থ। হ্যাঁ, মন খারাপ লাগে আর কি, বাবা নেই তো, আব্বা নাই, এখন আম্মাই সব, মানে সব কথা বলি, আম্মা আবার গেলে জিজ্ঞেস করে যে সবাই কি বলেছে, আমি আবার বলি যে আম্মা সবার কাছে তোমার জন্য দোয়া চাই, সবাই কিন্তু অনেক দোয়া করে, আম্মা আবার বলে যে আজকে দোয়া চেয়েছি, সে এভাবে কথা বলে, গেলেই কথা বলে, আবার অনেক মায়া করে আর কি যে কষ্ট করে গেলাম আজকে। আমি জানি এগুলো হচ্ছে মনের টান। আজকে যেমন আমি নেমে একটু বৃষ্টি ছিল না, বৃষ্টির পর তো বের হলাম, তা আমি জানি সে বারান্দায় দিয়ে আমাকে দেখবে যে আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে, তা আমি একটু পিছে তাকালাম, দেখি যে আম্মার হাত, তারপর হাত দেখালাম আম্মাকে টাটা দিয়ে, তারপর আসলাম। মানে এগুলো হচ্ছে ভালোবাসা একদম, না মানে কি দরকার, এত কষ্ট করে শুয়েছিল সে, উঠে বারান্দায় এসছে আমাকে দেখার জন্য, তো এই ভালোবাসাগুলোই মনে হয়। হ্যাঁ, আমাকে এগুলো খুব ভাবায় এই জিনিসগুলো, বাবা মার সবাই, আমরা ইনশাল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে সবাই বাবা মাকে যতটা সম্ভব সেবা করে যান, কেননা সুযোগ হারালে, মানে এগুলো একটা সুযোগ যারা বেঁচে আছে, যারা আর যখন থাকবে না তখন বুঝতে পারবেন যে জিনিসগুলো কত কষ্টের। সামান্তা, টি স্টলের আড্ডাটা সবসময় অটুট থাকুক,
ইনশাল্লাহ অর্ডার থাকবে, আপনারা থাকলেই সবসময় এই আড্ডা অর্ডার থাকবে। পূর্ণিমা চলে আসছে, সামান্তা এই যে পূর্ণিমা চলে আসছে, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ বিকেল, কেমন আছেন? পূর্ণিমাকে ধন্যবাদ। পূর্ণিমা আজকে সবাইকে দেখতে পাচ্ছি চলে আসছে। শিমুনুর অনেক এসএমএস করেছে আমাদের।

থেকে তহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল। তারপর দেখতে পাচ্ছি জামিল মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি, চমৎকার পরিবেশে চালিয়ে যাও, সাথেই আছি তো। আচ্ছা ওকে, আর এরপর একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে, দারুণ একটা গান শোনাবো, এটা আমার ক্রেডিট না, একজন খালি গানটার নাম লিখেছিল, সে শুনতে চায়নি, শুধু নাম লিখেছে। তহিদ আসসালামু আলাইকুম, বনশ্রী থেকে শুনছি, কেমন আছে? অনেক ভালো। ওকে, বনশ্রীটা আমার খুব ভালো লাগে এখন, ওই মোহাম্মদপুরের মতো অনেক খাবার দাবারের দোকান, একদম পুরা খুব হ্যাপেনিং একটা জায়গা, তাই না? ভালো সময় কাটে মনে হয় বনশ্রীতে গেলে, যারা থাকেন বনশ্রীতে ভালোই আছেন। এমডি ফয়সাল আমাদের সাথে জয়েন করেছে, এমডি ফয়সালকে ধন্যবাদ। যেমন আমি বনশ্রীর কথা বলতে গিয়ে মনে হলো যে মিরপুর একটা জায়গা, এটা একটা শহরের মতো, আপনি ওখানে থাকলে আপনি জিনিসপত্র কিনবেন, জামা কাপড় থেকে শুরু করে মার্কেট টার্কেট সবকিছু ভরা, স্কুল কলেজের অভাব নেই, ইউনিভার্সিটি আছে, আর প্রচুর হসপিটাল রয়েছে, ওই যে হার্ট ফাউন্ডেশন সব মিরপুরে, এরকম একটা। তো বনশ্রী তো মোটামুটি দু একটা বড় বড়, এত বড় না, মাঝারি মানের হসপিটাল রয়েছে, তারপর অনেক দোকানপাট রয়েছে, স্কুল আছে, কলেজ আছে, আপনি পড়তে, ইউনিভার্সিটি নেই বনশ্রীতে, তাই না? বনশ্রীতে কোনো ইউনিভার্সিটি, ও আফতাবনগর আছে, স্টুডেন্ট আছে, তো মিরপুরটা খুব স্বয়ংসম্পূর্ণ। তো আমার এইসব জায়গায় গেলে মনে হয় কি যে আপনার যদি একটু জায়গা বাড়ি থাকে, আপনার আর ওই বনশ্রী থেকে বেরোতে হবে না, আপনি ওইখানেই। আমার পরিচিত একজন আছে, তার ছয়তলা বিল্ডিং, নিচে দোকানপাট ভাড়া দিয়ে, সে কয় ভাই আমি বনশ্রী থেকে বেরোই না, ওই আইডিয়াল স্কুলে পড়ে বাচ্চা, আমি বাজার করি, এ করি, আমি কাজ না থাকলে আমি বেরোই না, এটাই আমার জগৎ, মানে তার একটা জগৎ, সে বনশ্রীর মধ্যেই থাকে আর কি, খুব একটা কাজ না হলে বের হয় না। আর বিজ্যোতি আন্টির জন্য অনেক অনেক দোয়া করি ভাইয়া, অনেক ভালো লাগলো, আমার জন্য একটু দোয়া করবেন জ্যোতি। তারপর সামান্তা জাকারিয়া খানের সাথে আমার কিছুই হয় নাই, আর ভেরি গুড, আমি খুশি হলাম। ঝগড়াঝাটি আমার একদমই পছন্দ না, কেননা বন্ধুত্ব, ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব কঠিন, একটা বন্ধু যদি কারোর জন্য শুভকামনা করে এমন একটা বন্ধু পাওয়া খুব কঠিন, এই কারণে জাকারিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, সুন্দর থাকতে হবে। সাইফুর রহমান লিখেছে মশাও মাছি একদিন, আচ্ছা এটা তো অনেক বড় লেখা, আমি একটু পরে একটু পরে তারপরে জানাচ্ছি, কারণ আজকে অনেক। শিমুনুর আবার লিখেছে মামা কেমন আছো, হৃদয় কথা হাবিবের একটা গানের কথা। আয়শা আক্তার শেখ, শুভ বিকেল, মুকুল ভাই আমাদের সাথে জয়েন করেছিল, রাকিব হোসেন রাকিব জয়েন করেছিল, সাইফুর, আরবি জ্যোতি, আচ্ছা সবগুলো পড়ে দিলাম। এর মধ্যে আবার হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট, খুব ভালো লাগে আপনাদের উপস্থিতি, আমাকে খুব আনন্দিত করে, অনুপ্রাণিত করে যখন আপনারা এত এত SMS কমেন্ট করেন, বুঝতে পারছেন তো না, অসাধারণ একটা গান, আমার এত ভালো লাগে, এটা সবারই ভালো লাগে না? মান্না দে দেখিয়ে দিয়েছে যে সে ব্যান্ডের গান যদি গাইতো কেমন গাইতো, না এত ক্লাসিক্যাল একটা শিল্পী, মানে একটা ব্যান্ড স্টাইলের কেমন গান, মনে হচ্ছে ওই যে সোল স্মাইলস এর মতো ওরকম গান আর কি, সে গাইল একটা অদ্ভুত একটা গান, আর মিউজিকটাও সেই রকম, কথাগুলো তো একটা গল্প, এটা গানটা না, এটা গান না কিন্তু, এটা একটা গল্প, তাই না? সামান্তার কবিতার মতো লিখে থাকে, বড় বড় 10 পৃষ্ঠা।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4। আর হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের গিট্টু মিয়া একটু বদ হয়ে গেছে, তাকে একটু শায়েস্তা করতে হবে। সামান্তা একটু দেখো তো, স্যাম গিট্টুকে একটু শায়েস্তা করতে হবে। চায়ের দাম হচ্ছে 10 টাকা কাপ, সে বলছে 12.50 টাকা চায়ের দাম এখন। মানে আমাকে সে জিজ্ঞেস করেছে যে দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়ছে দেখে কি চায়ের কাপের দাম বেড়ে যাবে? আর আমি কি অসুধ ব্যবসায়ীদের মতো সবার মতো নাকি যে কিন্তু একটা সুযোগ পেলে দাম বাড়িয়ে দিব? চায়ের দাম হচ্ছে 10 টাকা। আমি যেটা বুঝতে পারছি, গিট্টুকে কদিন তার আচরণ চালচলনে মনে হচ্ছে সে একটু বেশাদি করার ধান্দা করছে। বয়স হয়েছে তা বেশাদি করার ধান্দা করছে, টাকা পয়সা তো লাগবে, তা আমি যা দিই তাতে চলে না। তা চিন্তা করলো যে চায়ের দাম 10 টাকার জায়গায় যদি একটু 12.50 টাকা করি, আড়াই টাকা করে যদি প্রতি কাপে আমি জমাতে পারি তাহলে একটু ভালো হয় আর কি। প্রতিদিন 100 কাপ 200 কাপ চা বিক্রি হলে, 200 কাপ চা বিক্রি হলে 500 টাকা তার জমে যাবে, কত ভালো একটা ব্যাপার। যাই হোক গিট্টু, এই কাজ করা যাবে না। হ্যাঁ, আমার সৎ ব্যবসায়ী, চায়ের দাম 10 টাকা থাকবে, আর বাকি টাকা আমি বিয়ে শাদি হলে আমি দেখবো। আমি আছি তো, আমি তো মরে যাই নাই, আমি টাকা পয়সা দিব, খেয়াল রাখবো, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে চায়ের দাম বাড়ানো যাবে না বিয়ে শাদি করবেন বলে। ওকে গিট্টু সাবধান। তারপর আমাদের সাথে খসরু ভাই রয়েছে, একটা ছবি পাঠিয়েছে, তার পারিবারিক ছবি, খুবই সুন্দর। আমাদের ফেসবুকে তো ছবি দেওয়া যায় না, এই কারণে ছবি দেওয়া যাচ্ছে না, আমি একাই দেখেছি। খসরু ভাই লিখেছে, আমার মেয়ে মেঘবতী 18 মাস হয়েছে আর কি। আচ্ছা, অনেক দুষ্টামি করে আর ব্যথা পায়, তারপরও দুষ্টামি করে মেঘবতী। বাচ্চাদের এই টাইমে 1.5 বছর বয়স হলে জিনিসপত্র ভাঙা শুরু করবে, খুব সাবধানে রাখবেন। ওই দেখবেন যে কাপ পিস্টি যা আছে খালি টান দিবে, আর 2 বছর হয়ে গেলে তারপর জিনিসপত্র ফালানো শুরু করবে, জানালা আটকে রাখবেন, জানালা দিয়ে যা খুশি। আপনি দেখবেন যে কিছু নিয়ে এটাই তার একটা খেলা। সব বাচ্চাগুলো কেন একই রকম আমি বুঝতে পারি না, ওই জানালা দিয়ে কিছু ফেলে দেওয়া তার মনে হচ্ছে যে একটা খেলা আর কি। এরকম আমার ভাগনাটাও এরকম করতো অনেক, আমার দরকারি, আমার আমি খুব গান শিখতাম কোনো এক সময়, বাসায় হারমোনিয়াম আছে এখন, ওইগুলো তার সব ছেড়ে দিয়েছি। তো গানের খাতা বইটি সব ফেলে দিয়েছিল জানালা দিয়ে, পরে আমি ওগুলো লাঠি দিয়ে সানসেট থেকে উদ্ধার করা হয়েছে। এরকম তা খুব সাবধানে রাখবেন বাচ্চাকে খসরু ভাই, যাতে কোনো ব্যথা ব্যথা না পায়। এফ এম পোকা মমেন সিং থেকে লিখেছে, কি যেন হয়েছে এখন আর ভণ্ডামি করতে ভাল লাগে না। ভেরি গুড, এটা খুব ভালো, মানে আপনার মনের মধ্যে ভালো কিছুর উদয় হয়েছে, এটা খুবই ভালো একটা লক্ষণ। আর মানুষ বাঁচে কয়দিন, তাই না? আমরা ভণ্ডামি করবো কেন? এবং আমরা চিকিৎসালয়ে যারা রয়েছি আমরা সবাই চেষ্টা করবো ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে। দিলওয়ালা লিখেছে, গতকাল মা দিবস ছিল, অনেক ফেসবুকে মাকে সাথে নিয়ে ছবি দিয়েছে দেখে মনের মাঝে কষ্ট লেগেছে। আমার তো মা নেই, এটা কষ্ট লাগারই কথা, যার যেমন আমার বাবা নেই কষ্ট লাগে, মা না থাকলে তো আমি চিন্তাই করতে পারি না। তা অনেকেরই তো মা নেই, আমার বন্ধু বান্ধবের অনেকের বাবা মা দুজনেই নেই। হ্যাঁ, তো জীবনটাই এরকম, মানতে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। আমিও তো আপনারা দেখেছেন যে আমি কি একটা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, শোর মধ্যেও কান্নাকাটি করে দিয়েছি। হ্যাঁ, বাবার জন্য এখনও মাঝে মাঝে মনে হলে খুব আবেগ আপ্লুত হয়ে যাই। সেদিন কবরে গেলাম, তারপরে দেখি এতদিন পরে গেলেও ওই চোখ দিয়ে পানি চলে আসে, খুব একটা যেতে চাই না এই কারণে, কিন্তু আবার না গেলেও খারাপ লাগে। তা যাই যাই হোক, যাদের মা বেঁচে আছেন রেডিও সবাইকে আমার সালাম জানিয়ে দিবেন, মায়ের জন্য দোয়া করবেন। 19 বছর থেকে প্রাণপ্রিয় মাকে মিস করছি। আচ্ছা, 19 বছর আগে মারা গেছে। দিলওয়ালা, আপনার মায়ের জন্য দোয়া করি এবং সেই সাথে কবরবাসী সকল পিতামাতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করবে ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে অবশ্যই সবাই সেবা যত্ন করব যতটা সামর্থ্য রয়েছে। আমাদের অবসান ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অবসান বলছি কুমিল্লা থেকে, ভাই উত্তরা থেকে, আমি কুমিল্লা না, 2 সপ্তাহ থেকে কুমিল্লা আছি, খুব প্যারায় আছি ভাই, বুঝতেই পারছি। 2 সপ্তাহ কুমিল্লা থাকা তো চারটিখানি কথা না। আমি 10 বছরে এই প্রথম ডে নাইট, আচ্ছা দিন না রাত কাজ করছেন, সকাল 6টা থেকে সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছি শুধু, সকাল 6টা থেকে 10টা 11টা 6 7 8 9 10, 4-5 ঘন্টা ঘুমান, আর সবসময় কাজ করতে হচ্ছে না, অনেক ধকল যাচ্ছে আপনার উপর দিয়ে, আল্লাহ আপনাকে শক্তি দেক। আচ্ছা মুকুল ভাই, আমার জন্য দোয়া করবেন যেন সফলভাবে প্রজেক্টটি শেষ করতে পারি, প্রজেক্টটি মোটামুটি গোছায় নিয়ে আসছি। ভেরি গুড, এবং আমরাও দোয়া করছি আপনার প্রজেক্টটি সুন্দরভাবে শেষ হোক। আচ্ছা, তারপর লড়াই করে কে জানে, সবাই তো ভালোভাবে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, সে লিখেছে দেশগুলো কেন যে লড়াই করে আছে, বিশ্বের বিভিন্ন দেশগুলো সব দুষ্ট শয়তান হয়ে গেছে, বুঝছেন, এগুলো কথা বলে লাভ নেই, খালি যুদ্ধ লাগাই দেয়, যুদ্ধ লাগাই দেয়। আরে ভাই শান্তিতে থাক, কয়দিন বাঁচবি না? একটা মিসাইলের দাম কত টাকা? হ্যাঁ, একটা টাকা দিয়ে তো কতগুলা, মানে একটা মিসাইলের দাম দিয়ে মনে হয় যে 500 পরিবার এক বছর কাজকর্ম না করে খেতে পারবে, এরকম একটা অবস্থা। কত, তারপর ইন্টারসেপ্টার গুলো দিয়ে কত দাম, এক একটার কি যে কারবার করে না, যুদ্ধ করে খালি। আচ্ছা দশমবার কলকাতা আসলে তুমি বলবে দেখা করবো। আচ্ছা আপনি কলকাতায় আসতে দিবেন, ভিসাই তো দেন না, আমি কিভাবে কলকাতা যাব, ভিসা দেওয়ার ব্যবস্থা করেন, তখন কলকাতা যাব নি ঘুরতে। ওকে আচ্ছা, তারপর আমাদের সাথে জয়েন করেছিল আপনার আম্মার জন্য দোয়া রইল। আচ্ছা ধন্যবাদ ভাই, আমি ড্রাইভ করছিলাম, শর্টে লিখলাম। আচ্ছা অনেক ধন্যবাদ, আমাদের মাঝে আরেকজন বন্ধু রয়েছেন। আচ্ছা অনেক ধন্যবাদ, গাড়ির ছবি পাঠিয়ে দিয়েছে, আপনাকে অনেক শুভেচ্ছা, এবং আমার আম্মার জন্য আপনি দোয়া করেছেন, আমি অনেক খুশি হয়েছি। আও আপনি তো কফি হাউস গানটার কথা বলেছেন না, কেমন লাগলো গানটা? আচ্ছা খিতা খবর দাদু কেমন আছো? আচ্ছা জাকারিয়া চলে আসছে। আরে দাদু আমার সাথে কারো ঝামেলা হয় নাই তো? আমি কারো সাথে ঝামেলা করি না, যাই হোক তোমাকে শুনছি। এখন কি আমার পুরনো মেসেজগুলো ডিলিট হয়ে যায় নাকি? না উপরে দেখতে পাচ্ছি তো, এখন দেখা যাচ্ছে আর কি সবকিছু। হ্যাঁ আপনি ডিলিট করে ফেলেন সবকিছু। দীপ্ত ভাই বিয়ে করার জন্য পাগল হয়েছে এটাই বোঝা যাচ্ছে। দীপ্ত ভাই কে আবার? ওই যে গিট্টু। আচ্ছা গিট্টু বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে মনে হচ্ছে তাই। আচ্ছা তারপর খসরু, মা অথবা বাবা জেমসের গান শুনবেন? আচ্ছা না, মা বাবা গানগুলো শুনলে আমার মন খারাপ হয়ে যায় খসরু ভাই, আমি এই গানগুলো এত অ্যাভয়েড করি, মানে আমি শুনতে চাই না। জেমসের অসাধারণ গান, মানে এত সুন্দর গান। ওকে রিচি লিখেছে, মুকুল ভাই সাইফুর গিট্টু মিয়া সামান্তা দিলওয়ালা ভাই সবাইকে অনেক মিস করেছি এতদিন। আচ্ছা রিচি ভাই তোমাকেও, আমার হাজবেন্ড এতদিন দেশে আসছিল। আচ্ছা আপনার হাজবেন্ড ছিল, এই কারণে আপনি খুব ব্যস্ত ছিলেন, বিদেশ থেকে আসছিল না? আচ্ছা ভেরি গুড, পরিবারকে সময় দিয়েছেন। তোমাকে ভালো সেগে হাজবেন্ড দেশে আসছে, তার জন্য সাহায্য 14 দিন হলো বিদেশ চলে গেছে। আচ্ছা ইংরেজিতে লিখেছে তো বুঝতে খুব কঠিন হচ্ছে আর কি আমার। ওকে এবার গানে যেতে চাই, ইংরেজিতে যেহেতু লিখেছে ডিচি তাই তো ঠিকই লিখেছে, একটা ইংরেজি গান শুনি না? আচ্ছা একটা ইংরেজি গান শুনি।

কোথায় বলতো, কোথায় যেতে হবে তার? ওকে, এগুলা নিয়ে অনেক কথা হবে। এবার গান শুনতে চাই, মজার কিছু গান শুনে তারপর আমরা বিদায় নিব। চট্টগ্রাম থেকে যে আপনাকে হুমকি দিচ্ছে তাকে আমি ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো, একেবারে মেরে দিব একদম। নয়ন ইসলাম ঠিক বলেছেন একদম। ওকে, এইবার একটা মজার গান শুনি, আর নয়ন আপনার গান অবশ্যই বাজাবো, আমি বের করে রেখেছি, হ্যাঁ একটু সময় হোক, এই যে আমি যাওয়ার আগে বাজিয়ে দেবো। ওকে, একটু মজার গান শুনি।

আমি উঠছি, আমি উঠছি, সামান্তা উঠছে, দিলওয়ালা উঠছে, ঋতু উঠছে, জ্যোতি উঠছে, সবাই ভাড়া দিয়ে দিব, একবারে প্যাকেজ ভাড়া দিয়ে দিব। এই রাখো 500 টাকা রাখো, যত ভাড়া লাগে নিয়ে নাও।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, জানিয়ে দিলাম। আর এর মধ্যে ফেসবুকে আমাদের সাথে অনেকে জয়েন করেছে। সিফাত রহমান, শুভ রাত্রি মুকুল ভাই, অনেকদিন পর হাজির হলাম, কেমন আছেন আপনি? ভালো আছি সিফাত ভাই, অনেক শুভেচ্ছা। শিমুনুল লিখেছে, মুকুল মামা অনেক ফুলের শুভেচ্ছা দিয়েছে, তারপর শিমুনুলকে অনেক ধন্যবাদ, গুড বাই মুকুল মামা, খোদা হাফেজ, আবারও আগামী সপ্তাহে কথা হবে। তারপর সাদি জুনিয়ার, মানুষকে সত্য বলেও দেখেছি, মানুষ মিথ্যাতেই বিশ্বাসী, গভীর কথা। রাকিব হোসেন, রাকিব, নাস্তা হইও না, নাস্তা হইও না, ন হেলি হইও বুঝো না চট্টগ্রাম। আচ্ছা, নাস্তা হইও না, ন হেলি হইও বুঝো না। আচ্ছা, একটু পেঁচায় বলতে হবে, একটু চাপ দিও না গলার মধ্যে, একটু
2: নাস্তা হইও না, ন হেলি হই বুঝো না। আচ্ছা,
1: বুঝতে পারছি। রাকিব হোসেন, রাকিব, কথা শিখতে হয়েছি, এরকম এক লাইন করে আমাকে প্রতি সপ্তাহে শেখাবেন? আচ্ছা, প্রিয় ভাইয়া গরিব হতে পারি কিন্তু আপনাদের মতো বিবাহিত না। আমার গিট তো ফাজিল হয়ে গেছে দেখছেন, বলে প্রিয় ভাইজান আমি গরিব হতে পারি কিন্তু আপনাদের মতো বিবাহিত না। আচ্ছা, খুবই সুন্দর কথা। তারপর ভাইয়াকে এখন চলে যাবেন? না, আছি, আরো 10 মিনিট আছি, যাবো। শিমুনুর, চট্টগ্রামের ভাষা শিখবেন? হ্যাঁ শিখবো, এক লাইন করে আপনি এরকম পাঠাবেন আর কি। হ্যাঁ রাকিব, ওকে। তারপর MD মিরাজ মাহমুদ ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে। সাদি জুনিয়ার, একদিন তোমার হঠাৎ করেই মনে হবে একটা মানুষ নেই, আচমকা একদিন মনে হবে একজোড়া প্রার্থনা করার হাত নেই, তোমার জন্য কান্না করা সেই একজোড়া গভীর চোখ নেই। বাহ, খুবই সুন্দর একটা লেখা লিখেছে। তারপর আচ্ছা, এগুলো তো পড়লাম। আর হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট, এগুলো না পড়লে হবে না, আগে পড়ে নিই। আচ্ছা, রিচি লিখেছে, ভাইয়া ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড বাই, গুড নাইট, ভাবি রূপকথা আন্টিকে সালাম দিও, দোয়া দিও আমার। ওকে, আর রিচি আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে আম্মা ভালো থাকে। ওকে রিচিকে টাটা, রিচি বিদায় নিচ্ছে। সন্ত্রাস, সাবধান, আমি কিন্তু তার লোক, জোন ফাইজলামি, কোনো থ্রেট দেওয়া যাবে না। মুরিট্টিন আলুকাটা মুরিট্টিন। আচ্ছা, তারপর দিলওয়ালা, চাটগাইয়া কথা জ্যোতি শিখে নেন, জ্যোতির কাছ থেকে শিখে নিতে বলছে দিলওয়ালা। হ্যাঁ, জ্যোতি তো চাটগাইয়া, চট্টগ্রামের। দেন লারা, সিনি সারা, মারামারি ভালো না, মুরব্বি, মুকুল ভাই আছি লগে, ভাই ভয় নাই, এটা গান শুনলাম। আচ্ছা, সবাই মজা করছে না? আসসালামু আলাইকুম, কি অবস্থা, মন ভালো হইরা মুকুল ভাই? রায়হান সৈয়দ পুত্রিকা আমাদের সাথে জয়েন করেছিল, মন ভালো করা মুকুল ভাই। আচ্ছা, রায়হানকে অনেক ধন্যবাদ, রায়হান শেষে এসে যোগ দিয়েছে। আচ্ছা, আলু গাইট্টা মুরিট্টিন গানটা শুনে মনটা ভালো হয়ে গেছে সবার। আমি নতুন মানুষ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মুই মুস্তাফি, যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে, আমি নতুন মানুষ। হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই, নতুন পুরাতন সবাই মিলে আমরা এই শোতে থাকি, কোনো সমস্যা নাই। মাশরাফিকে ধন্যবাদ। তারপরে দাদু, আপনার হাত পা ভাঙার কথা যে বলেছে, সে বোধহয় জানে না যে আপনার পেছনে আমার মতো একজন বডিগার্ড দাঁড়িয়ে আছে। জাকারিয়া থাকতে আপনার গায়ে একটা আঁচড়ও কেউ দিতে পারবে না। যে হুমকি দিচ্ছে তাকে বলেন আগে আমার সাথে লড়ে আসতে। দাদু যে পরিচয় না দিয়ে আড়ালে থেকে মারার কথা বলছে তাকে বলেন চট্টগ্রামের মেজবান খেতে তো সবাই আসে, কিন্তু বীরের মতো সামনে আসার সাহস কজনের আছে? জাকারিয়া থাকতে আপনার দিকে কেউ আঙ্গুল তুলবে, সে সাহস কারো নেই। আগে পরিচয় দিয়ে সামনে আসুক, তারপর দেখা যাবে কার কবজিতে কত জোর। কে জানি আমাকে হুমকি দিয়েছে, কোথায় এখন, পালিয়ে গেছে জাকারিয়ার ভয়। আচ্ছা, আমরা এখন আবার একটা মজার গান শুনবো, এই গানটা আমাদের শফিক ভাইয়ের সন্তান যে পূর্ণ, পূর্ণর খুব পছন্দের গান। আর যেহেতু আলু হিট্টা মুরিট্টিন শুনলাম, তার সাথে আমার মনে হয় যে এই গানটাও খুব মজা লাগবে শুনলে, না? এই গানটা শুনে এসে তারপরে বিদায়ের বেলা যাবো। আর নয়ন, এরপর তো আপনার গান বাজাবো।

সাবাস গুলবাহার, সুন্দর হয়েছে সুন্দর। বিদায়ের সময় হয়ে গেছে, পূর্ণিমা খাতুন লিখলো শেষ সময় এসে, না আর কিছু না বলি, না বলাই ভালো, চুপচাপ থাকা ভালো পূর্ণিমা, একদিন কথা হবে। আরবি জ্যোতি লিখলো যে ছয়টার পর থেকে শোতে ছিলাম না, মাত্র আসলাম আর এসে শুনতেছি চট্টগ্রাম নিয়ে কথা হচ্ছে। আসলে চট্টগ্রাম নিয়ে কি কথা হচ্ছে আর কোত্থেকে শুরু হলো একটু জানাবে ভাইয়া? জানানোর কিছু নেই, মানে চট্টগ্রামের একটা মুড়ির টিন গান শুনলাম, ওটা মনে হয় চট্টগ্রামের কথা। আর একজন আমাকে চট্টগ্রামের একটা ভাষা লিখে পাঠিয়েছিল যে ওইভাবে বললো আর কি, বদ্দা কি জানি একটা বললো আর কি। হ্যাঁ, তখন দিলওয়ালা আবার বললো যে আরবি জ্যোতি তোমাকে চট্টগ্রামের ভাষা শিখিয়ে দিবে। তা আমার সিলেটের ভাষা শিখার গুরু হচ্ছে আমাদের দিলওয়ালা, আর চট্টগ্রামের ভাষা শিখবো আমি আরবি জ্যোতির কাছ থেকে। আর আরেকজন যে ভাই আমাকে পাঠিয়েছে সেও পাঠাবে। আরবি জ্যোতি এক লাইন করে চট্টগ্রামের ভাষা লিখবেন নেক্সট দিন থেকে, এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে যে চট্টগ্রাম থেকে একজন আমাকে হুমকি দিয়েছে, সে আমার দাঁত নাক মুখ চোখ এগুলো নাকি ভেঙে ফেলবে তার একটা রিকোয়েস্টের গান না বাজালে। তা আমি গান বাজাইনি, কারণ হুমকি দিলে কি গান বাজানো যায় নাকি? হ্যাঁ, আদর করে সবকিছু আদায় করে নিতে হয়। তা যাই হোক, হুমকি দিয়েছে চট্টগ্রামের একজন আমাকে মারার হুমকি দিয়েছে, তা জাকারিয়া আবার দেখে নিবে এটা বলেছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। শফিক ভাই লিখেছে মুকুল ভাই পূর্ণ আমার সাথেই রয়েছে, গানের সাথে গলা মিলাচ্ছে, ও মোবাইলে গেম খেলছে। আচ্ছা, গেম খেলছে গান গাইছে, বাহ খুব ভালো। এম ডি মিরাজ ভাই আমার প্রিয় গান তানভীর গানের একটা গান, আজকে তো একদমই সময় নেই, দুঃখিত। সাইফুর রহমান লিখেছে কোন ভদ্র মহাশয় আমার ভাইজানকে হুমকি দেয় তাকে দেখে নিব, পাশা ভাইয়ের কাছে পাঠিয়ে দেবো তাকে, তারপর হাবুর রুমে পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, হাবু একটা দিলে সে দুদিন অজ্ঞান হয়ে থাকবে। ওকে, আজহার ইসলাম ফ্লেভার ভাই অনেকক্ষণ পর আসছে, ওয়েলকাম টু মুকুল টি স্টল সিলেট থেকে। আজহার ভাই অনেক ধন্যবাদ, শেষমেশ চলে আসছে। এম ডি রাকিব হাসান, ও আচ্ছা, আমার চট্টগ্রামের শিক্ষক হচ্ছে রাকিব। বদ্দা এই গানটা অনেক সুন্দর, বদ্দা থুয়ারে হুমকি দে দে এবে হন ওকে পটিয়ে আসতে হন। আচ্ছা, মানে যে তোমাকে হুমকি দেয় তাকে পটিয়ে আসতে বলেন, তাকে ফাটায় ফেলাবে একদম, যে বলছে। আচ্ছা, বদ্দা এই গানটা অনেক সুন্দর, বদ্দা তুয়ারে হুমকি দে দে এবে হন ওকে পটিয়া আসতে হন। আচ্ছা, বদ্দা তুয়ারে হুমকি দে দে, কিভাবে বলবো উচ্চারণ, মানে আমি আমি হঠাৎ ঠিক আছি এমনি করতাম, বদ্দা তুয়ারে হুমকি দে দে এবে হন ওকে পটিয়া আসতে হন। আচ্ছা, আমি কথা বুঝিয়ে ফেলছি, আমি ধরে ফেলেছি চট্টগ্রাম ভাষা। বদ্দা তোমাকে যে হুমকি দেয় ওকে কন পটিয়া আসতে দেখায় দিব। আচ্ছা, ধন্যবাদ রাকিব, নেক্সট দিন কথা হবে আবার। হ্যাঁ, আরেকটা লাইন শিখবো নেক্সট দিন। আচ্ছা, এর মধ্যে আসসালামু আলাইকুম সিফাত ভাই, ভালো আছেন? আমার সিফাত না, মুকুল। সিফাত অন্যান্য দিন থাকে, সোমবার দিন আমি থাকি, আমার নাম হচ্ছে মুকুল। ওকে, সিফাতের বড় ভাই। আচ্ছা, সিফাতকে বলবেন যে আপনার বড় ভাই গতকালকে শো করেছিল, এসেছিল। সিফাত হচ্ছে আমার ছোট ভাই আর কি। হ্যাঁ, একই বাসায় থাকি আমরা। ওকে, ঠিক আছে, সিফাত অন্যান্য দিন থাকে আর বড় ভাই চলে আসে সোমবার দিন। কেরালা থেকে শুনছি আপনার প্রোগ্রামটা খুব গরম পড়ছে মনে হয়, আজকে বৃষ্টি হবে। আচ্ছা, তারপর ছয়টা আগে 35-40 মিনিট শুনতে যায়নি, আলু গাইটটা বাহ অনেক সুন্দর। আচ্ছা, একটু ঝামেলা হয়েছিল আমাদের অনলাইনে, ঠিক হয়ে গেছে। যদি যদি পারে পারলে 2 টাকা করে দিব প্রতিটা লাইনে। আচ্ছা, এটা কোনটা? আচ্ছা, যদি আমাকে শেখালে 2 টাকা করে দিবে সাইপুর। আচ্ছা, ভেরি গুড। আমি যদি আমাকে শেখালে, মানে 2 লাইন 1 লাইন করে শেখালে প্রতি লাইনে 2 টাকা করে দিবে আপনাকে। ওকে, 2 টাকা না, 10 টাকা দিতে হবে, 1 কাপ চায়ের দাম না দিলে কিভাবে হয়। ওকে, আর কথা নেই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা দোয়া করি, সবাই সবসময় মন থেকে সবার জন্য দোয়া করবেন, বাবা মাদের জন্য, আর জীবিত সকল বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করে। আর জওহর বাবা বলছি আমার মা একটু অসুস্থ, ওই যে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে কদিন ধরে, আপনারা সবাই দোয়া করবেন। আশা করি যে আপনারা এত মানুষ দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করবেন, আমার আম্মা যাতে সুস্থ থাকে এই দোয়া করবেন। আর আমার প্রয়াত পিতার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে জগতের সকল গুণা মাফ করে দিয়ে আমার আব্বাকে বেহেশত নসিব করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সোমবার আবারও বিকেল 5টায় কথা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আর নয়ন ইসলাম একজন আমাকে অনেকক্ষণ ধরে বলছিল একটা গানের কথা, তাই গানটা দিয়ে গেলাম। মাস্টারকে

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
3: এক নেশন এক স্টেশন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। ভিন্ন মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করার আহ্বান। সাইবার অপরাধ, অনলাইন গুজব ও ভুল তথ্য মোকাবেলায় বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদুল আজহা কেন্দ্র করে মহাসড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না, সাফ জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ডেঙ্গু মোকাবেলায় সরকার ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করছে, বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ, আশা প্রকাশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, মর্মে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইস্যুতে শি জিনপিংকে চাপ প্রয়োগ করবেন ডোনাল্ড ট্রাম্প। এবং মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আজ বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন শেষে 179 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ নির্দেশ দেন। একই অনুষ্ঠানে ডিজিটাল যুগে অপরাধের পরিবর্তনশীল প্রকৃতির ওপর আলোকপাত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাইবার অপরাধ, অনলাইন গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য মোকাবেলায় একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে চায় তার সরকার, এজন্য পুলিশের উপরে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
3: আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব।
2: সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সততা ও মেধাই হবে নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল নীতি।
3: যে দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পের নামে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। সকল পরিস্থিতিতে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
3: এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি।
2: প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পের নামে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। সকল পরিস্থিতিতে দেশের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান।
3: এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা FM 90.4 app, just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: দামে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: on the show, Bender Gun Shurun. Ben be sick.
1: Hey, Doc. Chori and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তারপর
4: পাবেন
3: কি
4: শান্তি?
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আমবারাই টি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গ্রামে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে।
3: লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: তাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
2: সবার সাথে।

Rock FM 90.4. Σαράδεσαι. Σόβα σαφέ.